0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, দশে আষাঢ়, আটই মহরম, চব্বিশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের

0: বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিলেন্স, বললেন শিক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করার নির্দেশনা দিল দেশটির সেনেট। ইরানের প্রেসিডেন্ট বললেন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা নয়। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে উজবেকিস্তানকে 5-0 গোলে হারালো পর্তুগাল।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলোচনা হবে। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোজ নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে লাগানোর এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 31তম অধিবেশন COP31 এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে এবং এ লক্ষ্যে বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। তারেক রহমান জোর দিয়ে বলেন, COP31 জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মকাঠামো, সনদ এবং প্যারিস চুক্তির লক্ষ্য ও চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে। জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা কোন এক দেশের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজন অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও সম্মিলিত অঙ্গীকার। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তিনটি অগ্রাধিকারের উপর জোর দেন। সেগুলো হল ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর, জলবায়ু তহবিল আরও সহজলভ্য করা এবং প্রশমনের পাশাপাশি অভিযোজনের উপর গুরুত্ব দেওয়া। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোয়েস জভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। গতকাল স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশ ভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান নৈশ ভোজে অংশ নেন। এদিকে দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। তিনি আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সেদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই সৌজন্যকে দুদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি গতকাল তাঁর 2 দিনের কুয়ালালামপুর সফর শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, মালয়েশিয়া সরকার ও বন্ধু প্রথম জনগণের পক্ষ থেকে প্রদত্ত বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌজন্যে বাংলাদেশ গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক পুনর্ব্যক্ত এবং বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির প্রতি উভয়ের অঙ্গীকার সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ পেয়েছে গুরুত্বপূর্ণ কিছু দ্বিপক্ষীয় চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি। তবে চুক্তি দ্রুত বাস্তবায়নের মাঝেই এর চূড়ান্ত সফলতা নির্ভর করছে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মালয়েশিয়ার পুত্রজায়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ক জোরদারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে বিনিময় হয়েছে দুটি দ্বিপক্ষীয় দলিল। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানভীর হাবিব বলেন, বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশ 2027 সালের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA সম্পাদনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পেট্রোনাস, আজিয়েটা এবং এয়ার এশিয়ার মতো মালয়েশিয়ার শীর্ষ পাঁচ বৃহৎ শিল্প গোষ্ঠীর বাংলাদেশে জ্বালানি, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে বিনিয়োগের জোরালো প্রতিশ্রুতিও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
3: প্রথমে যদি বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে আমরা ফোকাস করি, তাহলে দেখতে পারবো যে শুধুমাত্র বাংলাদেশ থেকে লেবার মাইগ্রেশনের অ্যাঙ্গেল থেকে বাংলাদেশ সম্পর্কটাকে না দেখে মালয়েশিয়া নিজেই চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো নিবিড়ভাবে পরিচর্যা করতে। সেক্ষেত্রে আমরা দেখছি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন করার একটা পরিকল্পনা হয়েছে, প্রতিরক্ষা খাতে জয়েন্ট কমিটি অন ডিফেন্স কোঅপারেশনের পরিকল্পনা আমরা সাইন করেছি। একই সাথে খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাজার বাণিজ্য চুক্তি করা।
2: রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়াকে পাশে পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট RCEP-তে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদনে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিষয়টিকে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের কৌশলগত সাফল্য বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।
3: দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে যদি আঞ্চলিক সম্পর্কে দেখি, বাংলাদেশ অনেকদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে যে আসিয়ান এবং রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম যেটাকে বলে বা প্ল্যান যেটাকে বলে RCEP, এই দুইটা আঞ্চলিক ফোরামের মধ্যে যুক্ত হতে, যাতে বাংলাদেশের কূটনৈতিকভাবে গুরুত্ব আরো বেড়ে যায় এবং একই সাথে এই দুইটা ফাউন্ডেশনাল যে আঞ্চলিক যে সংস্থা আছে তাদের সহায়তা লাভ করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কারণ আমরা তাদের যে ইন্টারনাল যে মার্কেটগুলোতে আছে সেখানে আমরা অ্যাক্সেস পাব।
2: তবে চুক্তির দ্রুত বাস্তবায়নের উপরই এই সফরের চূড়ান্ত সাফল্য নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেলে পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হয়। খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য কৃষক অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ প্রান্তিক কৃষক ঘরে বসে ধান বিক্রির আবেদন করতে পারছেন বলে জানান তিনি। এদিকে সংসদে গতকাল আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এই নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জোবায়দ ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জুলাই আগস্টে মানবতা বিরুদ্ধে অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। গতকাল তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
4: আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে।
0: স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল রাজধানীর সিডা মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সক্ষমতা অর্জন করা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ভিজিলেন্স নিশ্চিত করা হবে। তিনি গতকাল চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে বলে জানান তিনি। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাজিয়া মিছিল বের করা ও শোক অনুষ্ঠান পালন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌ পরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। একসময় বিভিন্ন অনুমোদন পেতে বিনিয়োগকারীদের যেখানে 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হতো, এখন অনেক সেবা মিলছে মাত্র 7 থেকে 10 কার্যদিবসে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পুরোপুরি কার্যকর করা গেলে দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে আরও বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। আবেদন জমা দেয়া, ফি পরিশোধ, আবেদন ট্র্যাকিং এবং অনুমোদন গ্রহণ সবকিছুই এখন ঘরে বসে অনলাইনে করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
7: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বা OSS প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে OSS এর মাধ্যমে 47টি সরকারি সংস্থার 142টিরও বেশি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব 40টি সেবা রয়েছে।
6: বিডার তথ্য অনুযায়ী নতুন ব্যবস্থার ফলে সেবা প্রদানের সময় কমেছে এবং সেবার গতি বেড়েছে প্রায় 6 গুণ। OSS প্ল্যাটফর্মকে আরো বিনিয়োগ বান্ধব করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
7: সম্প্রতি রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং আউটওয়ার্ড রেমিটেন্স অনুমোদন সেবা সম্পূর্ণ অনলাইনে আনা হয়েছে, ফলে আগে যেখানে একটি আবেদন নিষ্পত্তি করতে 1.5 থেকে 2 মাস সময় লাগত, এখন তা মাত্র 7 থেকে 10 কার্যদিবসে সম্পূর্ণ হচ্ছে।
6: এই উদ্যোগের প্রশংসা করেছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ বেতারকে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
8: OSS যেটা ওয়ান স্টপ সার্ভিস, এটা একটা ভালো উদ্যোগ। এই ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে আপনার এই সময়টাকে অনেক কমায় আনা যায়। এছাড়া আপনার অনেক ক্ষেত্রে ব্যাংক বা অনেক প্রতিষ্ঠানের সার্ভিস এইভাবে ওয়ান স্টপ সার্ভিস এখন করে ফেলছে। এইটার ক্ষেত্রে যদি ওয়ান স্টপ সার্ভিস এটা করা যায়, সেটা যদি করে তাহলে বিনিয়োগ অনেক বাড়বে।
6: ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া যত সহজ ও দ্রুত হবে, ততই বাড়বে বিনিয়োগকারীদের আস্থা, আর সেই আস্থা নতুন কর্ম সংস্থান, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথকে আরো সুগম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান নূর,
1: বাংলাদেশ বেতার। এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের যুদ্ধ বন্ধ বা দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রাখার পূর্বে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। গতকাল সিনেটে 50-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এ সময় ডেমোক্র্যাটদের পাশাপাশি একাধিক রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। এই ভোটাভুটির মাধ্যমে উভয় দলের সদস্যদের যুদ্ধের প্রতি অনাস্থা প্রকাশিত হয়। 1973 সালের যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এই ভোটাভুটির মাধ্যমে একজন মার্কিন প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করতে কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান বলেছেন দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন নৌ অবরোধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেছেন ইরান পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে, যদিও ইরানি কর্মকর্তারা বিবৃতি দিয়েছেন যে দেশটি পারমাণবিক পরিদর্শনে সম্মত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে এবং বোস্টনে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এদিকে আজ কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়া 1-0 গোলে পানামাকে পরাজিত করে। এছাড়া সকাল 8টায় মেক্সিকোতে কলম্বিয়া কঙ্গোর মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:50। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করার নির্দেশনা দিল দেশটির সিনেট। ইরানের প্রেসিডেন্ট বললেন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা নয়। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে উজবেকিস্তানকে 5-0 গোলে হারালো
5: পর্তুগাল। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে 90.4।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায়।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আজকের মর্নিং মাইক শুরু হয়ে গেছে, ঠিক 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি, মানে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ আমি থাকি। এছাড়াও বৃহস্পতিবার দিনও সকালবেলা থাকি, বাট মাঝে মাঝে আবার ভালোবাসার বাংলাদেশ নিয়েও থাকি। তো এটা আসলে ডিপেন্ড করে, তো এটা জানতে হলে, মানে এই আপডেটটা জানতে হলে আপনাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও আমাদেরকে SMS করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে আপাতত SMS করা বাদ দিয়ে যদি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে, ফেসবুকে কমেন্ট করা যায়, তাহলে আসলে বেটার হয়। বিকজ আমাদের SMS এর যে অপশনটা ছিল বা SMS এর যে নাম্বারটা ছিল, যে ফোনটা ছিল, সেটা সামহাও টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু অফ আছে। সো তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, ওকে? 01841904904। ওকে, তো আমরা এখন মর্নিং মাইক শুরু করবো। পরী গানটি শুনছিলাম, সো আমি আবারও পরী গানেই চলে যাব, যদিও আমি গানের মাঝখানে ইন্টারাপ্ট করেছি। সো গানটা অনেক সুন্দর, আমার পছন্দের একটি গান, তো গানটি শুনবো এখন। গানটি শুনে আবার একটু পরে ব্যাক করব, কারণ মজার মজার অনেক গসিপ শেয়ার করতে হবে, অনেক স্টোরি শেয়ার করতে হবে। ওকে, তো চলুন গান শুনে আসি এবং একটু পরে ব্যাক করি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে না এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো 11টা পর্যন্ত। আশা করি আপনারাও আমার সাথে ঠিক সময় মতো এবং 11টা পর্যন্ত থাকবেন। তো এই মুহূর্তে আরও একটি ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সাথেই থাকুন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। আশা করি আপনারা সবাই জয়েন হয়ে গেছেন, এবং যারা জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখনো যুক্ত হননি তাদেরকে কি বলবো, ঘুম থেকে উঠে পড়ুন এবং একটা সুন্দর সকাল উপভোগ করুন। এবং সকালবেলা উঠে অবশ্যই ব্রেকফাস্ট করে ফেলতে হবে, কারণ সকালের একটা হেলদি ব্রেকফাস্ট আপনার সারাটার দিন অনেক বেশি হেলদি এবং পজিটিভ রাখবে। ওকে, সো সবাইকে অনেক অনেক শুভকামনা আজকে সারাদিনের জন্য, এবং আশা করি সবার মন মানসিকতা অনেক বেশি ভালো আছে। যদি মন খারাপ থাকে তাহলে কোনো মানে মন খারাপ রাখার কোনো কারণ নেই, কারণ আমি চলে এসেছি এবং আমি অনেক গল্প করবো আপনাদের সাথে, অনেক মজার মজার স্টোরি শেয়ার করবো। যেমন এখন একটা স্টোরি শেয়ার করবো, যেহেতু গতকাল রাতে মানে গত পরশু রাতে আর্জেন্টিনার ম্যাচ হয়েছে এবং গতকাল রাতে কিন্তু পর্তুগালের খেলা হয়েছে। সো সেই সব কিছু মিলিয়ে একটা খুব কিন্তু রমরমা একটা মানে আবেশ আমরা খেয়াল করতে পারছি। সো গতকাল কিন্তু আমরা দেখলাম যে রোনালদোর মানে রোনালদোর টিম কিন্তু আপনার গোল দিয়ে দিয়েছে। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পাঁচটা গোল দিয়েছে পর্তুগাল। তো যাই হোক, পর্তুগালের রোনাল্ডো দিয়েছে দুইটি গোল, একটা 6 মিনিটের মাথায় এবং একটা 39 মিনিটের মাথায়, এবং মেন্ডাস দিয়েছেন 17 মিনিটের মাথায়, এবং নেমাতোভ দিয়েছেন 60 মিনিটের মাথায়, এবং লিয়াও গোল দিয়েছেন 87 মিনিটের মাথায়। তো মোট পাঁচটা গোল কিন্তু তারা দিয়েছেন, এবং তার যারা বিপক্ষে যে খেলেছিলেন উজবেকিস্তান সে কিন্তু কোনো গোল দিতে পারেনি। কিন্তু এর মধ্যে আরও একটি ঘটনা কিন্তু ঘটে গেছে, সেই ঘটনাটা হচ্ছে শাকিরা, আমাদের সবার পছন্দ যে গায়িকা শাকিরা, এবং ফিফাতেও যেটা যার কান মাস্ট থাকে, তো সেই শাকিরা কিন্তু তার ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট করেছেন লিওনেল মেসিকে নিয়ে। সে লিখেছেন, তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত লিও, তোমার পরিবার, তোমার দেশ এবং সমগ্র লাতিনা জনগোষ্ঠীর জন্য তুমি যা অর্জন করে চলেছ তা সত্যি অসাধারণ। তোমার অঙ্গীকার, পরিশ্রম ও নিষ্ঠা অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ। এভাবেই উজ্জ্বল থেকো, আলো ছড়িয়ে যাও। তো আপনাদের কি মনে হয় যে শাকিরার পোস্ট এবং এই গতকাল পর্তুগালের যেই খেলা এবং রোনাল্ডো যে দুটো গোল দিতে পেরেছে এবং পর্তুগাল জিতে গেছে, এই সব কিছু নিয়ে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা গান শুনবো, মাস্কায়রা গানটা শুনবো, গানটা শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আশা করি আপনারা সবাই উপভোগ করতে পারছেন এবং আমার সাথেই থাকবেন। এখন একটা গান শুনবো, আকাশ হব, গানটি শুনবো এবং একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং সবাই আমাকে শুনছেন এবং আমাকে শুনতে আপনাদের ভালো লাগছে। চাইলে কিন্তু আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এখন আমি ফেসবুকের কমেন্টগুলো কিছু পড়ব, তবে তার আগে আপনাদের সাথে একটা মজার কি বলবো ইনফরমেশন শেয়ার করে দিই। ফুটবল ইতিহাসে প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর আগে কিন্তু আমরা দেখেছি যে লিওনেল মেসি কিন্তু অলরেডি একটা খেতাব জিতে নিয়েছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের, এবং বিশ্বকাপে সবথেকে বেশি, মানে এবারের বিশ্বকাপে সবথেকে বেশি গোল করার রেকর্ডটি নিয়ে নিয়েছিলেন। তো ঠিক সেভাবেই আমাদের রোনাল্ডোও কিন্তু গতকাল রাতে 2টো গোল করেছিলেন। প্রথম 6 মিনিটে একটা গোল করে ফেলেছিলেন এবং তারপর আরও একটি গোল করেন। সেই গোলের কারণে কিন্তু তার এখন মোট ভিন্ন ভিন্ন 6টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন, এবং এটা নিয়ে কিন্তু পর্তুগাল ফ্যানদের মধ্যে এবং পর্তুগালের খেলোয়াড়দের মধ্যে এবং রোনাল্ডোর পরিবারের মধ্যে কিন্তু একটা বেশ একটা খুশির আমেজ বইছে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা একটু জানিয়ে দিবেন। তো আমি এখন ফেসবুকের কমেন্টে চলে যাব, দেখি কে কে কমেন্ট করেছে। যদিও আজকের পোস্ট নর্মাল একটা পোস্ট করেছি, তবে অনেকেই দেখছে কমেন্ট করেছে, তো আমি একটু কমেন্টে চলে যাব। আর বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এসএমএস এর অপশনটা এখন আপাতত একটু অফ আছে, আমি বলেছি যে টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো এসএমএস না করে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায় বা ফেসবুকের পোস্টে কমেন্ট করা যায় তাহলে কিন্তু বেটার হয়। ওকে, সো আমাদের ফার্স্ট কমেন্ট করেছেন অমৃত বোস কলকাতা থেকে, থ্যাংক ইউ সো মাচ। আতিকুল ইসলাম কমেন্ট করেছেন এবং মোহাম্মদ কমেন্ট করেছেন, থামিদুল হক রায়ান কমেন্ট করেছেন, অ্যান্ড তারপর তাওহিদুল ইসলাম কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন। ওকে, সবাই আমাকে জানিয়েছেন গুড মর্নিং এবং আমার সাথে যুক্ত হয়ে গেছেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা যুক্ত হয়েছেন এবং কমেন্ট করছেন, আর সবাইকে গুড মর্নিং আবারও জানিয়ে দিচ্ছি। তো এখন আবারও একটা ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: এক নেশন এক স্টেশন।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
7: আচ্ছা,
6: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
7: এই কথা তো, চলো এখনই।
6: কিভাবে?
7: টিউন ঢাকা এফএম 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি। তো আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং আমি কিন্তু 11টা পর্যন্ত আছি। তো এখন একটা ব্রেক নিব, মানে গান শুনবো, এলোমেলো গানটি শুনবো এবং গানটি শুনে একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন।
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। আশা করি সবাই জয়েন করে ফেলেছেন এতক্ষণ এবং আমাকে শুনছেন, আপনাদের ভালো লাগছে আশা করি। তো কি খোঁজ খবর, গতকাল তো পর্তুগালের একটা খুব অসাধারণ একটা ম্যাচ হয়েছে এবং রোনালদো দুটো গোল দিয়ে এবং একটি রেকর্ডও কিন্তু করে ফেলেছেন। সে ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার মতো কীর্তি কিন্তু তার নামের সাথে যুক্ত হয়ে গেছে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং পর্তুগালের যারা ভক্ত আছেন তারা কিন্তু অনেক বেশি খুশি এবং রাতে মনে হয় ঘুমও হয়নি অনেকের, সকালবেলা হয়তো ঘুমিয়ে আছেন। কিন্তু একই সাথে কিন্তু আরো দুটি দল বা আরো দুটি দলের ভক্তরাও কিন্তু খুশি, কারণ আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা ঝগড়া বা একটা তর্ক বিতর্ক একটা দেখি, কিন্তু পর্তুগাল সাথে কিন্তু মোটামুটি কারো কাউকেই দেখি না তেমন একটা ঝগড়া বা তর্ক বিতর্ক যেতে। তো আমার কাছে মনে হয় যে পর্তুগালের খুশিতে মানে পর্তুগালের এই আনন্দে আর্জেন্টিনা ভক্ত এবং ব্রাজিল ভক্ত দুই ভক্তই কিন্তু মানে একইভাবে সেলিব্রেট করছে। এবং আমি কিছু ভিডিও দেখলাম ফেসবুকে এবং কিছু ছবি দেখলাম যে আর্জেন্টিনা ভক্তরা এবং ব্রাজিল ভক্তরা একসাথে মিলে পর্তুগালের খেলা দেখেছেন গতকাল রাতে এবং তারা কিন্তু দুই পক্ষই পর্তুগালকে সাপোর্ট করছে। এটা কিন্তু একটা মানে খুব মজার একটা বিষয় বাংলাদেশের মধ্যে জিনিসটা দেখা যায় যে যতই ঝগড়া থাকুক যতই যাই থাকুক না কেন দিন শেষে আবার ঠিকই একসাথে মিলে যে আবার কিন্তু আরেকটা টিমকে সাপোর্ট করছে, কারণ বাংলাদেশে অনেকেই কিন্তু রোনালদোর অনেক বড় ভক্ত এবং রোনালদো কিন্তু আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে দেই, এই বছর কিন্তু পৃথিবীর ইতিহাসে সব থেকে বিখ্যাত বিশ্বকাপ হতে যাচ্ছে। কেন আপনি জানেন? কারণ এই বিশ্বকাপই অনেক কিংবদন্তি বিশ্বকাপ প্লেয়ারদের জন্য, অনেক কিংবদন্তি ফুটবলার প্লেয়ারদের জন্য শেষ বিশ্বকাপ, তার মধ্যে কিন্তু রোনালদো, নেইমার এবং মেসির নামও আছে। তো বুঝতেই পারছেন একই সাথে তিন তারকাকে আমরা হারিয়ে ফেলছি, এটাই আমাদের শেষ বিশ্বকাপ। তো খুব একটা মানে কি বলবো, মনে দুঃখ আছে, আবার খুব করে যারা চাইছেন আর্জেন্টিনা কাপ পাক বা ব্রাজিল কাপ পাক বা পর্তুগাল কাপ পাক, তবে আমি কিন্তু চাইবো যে এইবার যেই কাপ পাক না কেন মানে আমি কিন্তু খুশি আসলে, কারণ যে কষ্ট যতটাই স্ট্রাগল করবে সে ততটাই ফল পাবে, তাই না? আর যেহেতু তবে পর্তুগালের রোনালদোর প্রতি একটা ক্ষোভ বা দুঃখ থাকবে যেহেতু তার এই পর্যন্ত কোনো বিশ্বকাপে জেতা হয়নি, তো এটা নিয়ে একটা কিন্তু মনে কষ্ট থাকবে। যাই হোক, তারপরও শুভকামনা রইল এবং প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি শুভকামনা রইল এবং প্রত্যেকটি টিমের প্রতি শুভকামনা রইল। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কিছু বলার থাকলে চাইলে SMS এবং কমেন্ট করতে পারেন। তো চলুন এই মুহূর্তে আরো একটু ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।
2: You're listening to Taka FM.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
4: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
5: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
1: তাই তো, তাকে তো দেখছি না।
4: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
6: এই চলে এসেছে রে।
1: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
7: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মর্নিং মাইক।
1: কথা বলতে বলতে যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি সবাই আজকে অনেক বেশি এনজয় করতে পেরেছেন এবং আমার বলা স্টোরি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে। তো কেমন লাগছে এবং লেগেছে সেই ফিডব্যাক কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও ফেসবুকে একটা পোস্ট আপলোড হয়েছে মর্নিং মেকে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। এছাড়াও এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আশা করি সবার আজকে ভালো লেগেছে এবং আগামীকাল কিন্তু ঠিক 8টা বাজে আমি চলে আসব। তো আপনাদেরও কিন্তু চলে আসতে হবে ঠিক সময় মতো, ওকে? আর এবং অনেক গল্প আড্ডা এবং অনেক মজার মজার গসিপ শেয়ার করবো। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে জানিয়ে যাচ্ছি আপনাদেরকে, আজ কিন্তু লিওনেল মেসির জন্মদিন। তো আমরা সবাই মিলে লিওনেল মেসিকে একবার হ্যাপি বার্থডে উইশ করে দিই এবং তার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আশা করি আগামী ম্যাচগুলো সে অনেক বেশি ভালো খেলবে, কারণ যেহেতু তার এই বছরই মানে এই বিশ্বকাপই তার জীবনের শেষ বিশ্বকাপ। তো অবশ্যই সেটা ভালো কাটুক এবং তার জন্মদিনটা অনেক বেশি ভালো কাটুক সেই আশা এবং দোয়া রইল। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন এবং আগামীকাল ঠিক সময় মতো চলে আসবো। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে? রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ। I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. It feels like my life ain't mine. Who can relate?

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ ইট?
2: Tuesday to Wednesday from 5 p.m.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। এক নেশন এক স্টেশন।

0: Tequila.
1: Taka FM 90.4.
2: Shara Deshi.
1: Shobak Sathe.
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
6: বিসেট।
5: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM

0: बाजा बुजा तमत तमा
1: उत्ता जन तो
0: मगर तीहुल तो चेन पूरा ही एक्सो एक्सो टाने बुचन में किचो में ओहो लिया लिखे रे दिल दिया फील करें FM 90.4
2: हेलो
3: है बोलो
2: ए तुम्हार बाजारे लिस्ट तो झामेला आचे
3: अच्छा नेटे कॉल दाउ तो
2: आहा एकाने की होलो
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
4: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
5: উফ শান্তি নাই রে
6: আছে
5: কই
6: ঢাকা FM টিউন করেন
5: তারপর
6: পাবেন
5: কি
6: শান্তি
7: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটো আর গান সরে সরে
8: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা

বৃষ্টিময় বৃষ্টি ভেজা এই দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডস যারা আছেন সবাই অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গেছে এবং আমাকে কিন্তু মেসেজ করছে, লিখছে। যাই হোক, সবার সাথে গল্প হবে, সবার সাথে আড্ডা হবে, আছি একদম বিকেল পাঁচটা পর্যন্ত। বন্ধুরা, ফেসবুকে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, সো যারা আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এবং ফেসবুক পেজের পোস্টে কমেন্ট করলেই কিন্তু আমি সেখান থেকে আপনাকে পেয়ে যাচ্ছি। বন্ধুরা, শুরুর এই মুহূর্তে একটু বলে দিতে চাই, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য ফ্রেন্ডস যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ facebook.com/ilovethakafm, সেখানে চলে আসলেই যেটা বলছিলাম যে কমেন্ট সেকশনে কমেন্ট করলেই হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব সহজে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আপনার প্রিয় মানুষটাকে এবং শুনতে পারবেন কিন্তু ঢাকা এফএম 90.4। তো যাই হোক বন্ধুরা, আছি আপনাদের সাথে একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। গতকাল রাতে পর্তুগালের কিন্তু খেলা ছিল এবং দুর্দান্ত একটা ম্যাচ ছিল, ভালো একটা খেলা ছিল আর গোলের সংখ্যাও কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, পর্তুগালের খেলা নিয়েও অবশ্যই গল্প করবো, অবশ্যই আড্ডা দিব। তাছাড়া আপকামিং যে খেলাগুলো আছে এবং আরও একটা খেলা, ব্রাজিলের খেলা কিন্তু এই যে আজ রাত 12টা পেরিলেই কিন্তু হচ্ছে, মানে হ্যাঁ আজকে রাতের 12টা পেরোলে কিন্তু রাতের বেলা হচ্ছে ব্রাজিলের খেলা। তো সেই বিষয়টা নিয়েও আমরা গল্প করবো, সেই বিষয়টা নিয়েও আমরা আড্ডা দিব। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আমার সাথেই। যাই হোক বন্ধুরা, বৃষ্টিময় দুপুর বেলা হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার মনে হয় একটা বৃষ্টির গানেই চলে যাওয়া উচিত। তো বৃষ্টির গান দিয়ে আজকে আমাদের এই সুন্দর দুপুরটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা জলের গানের গানটা শুনবো এখন, বৃষ্টির গান। বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে আর এই বৃষ্টি ভেজা দুপুরে সবাই অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আপনার প্রিয় অনুষ্ঠান মিড ডে ফেজের সাথে, সবাই যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে
1: রে? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।
5: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বরাবর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে এবং আছি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত। লিসেনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই যুক্ত হয়ে গেছে, সবাই লিখছে আমাকে, আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর এখন একটু বলে দিই, খুব ইজিলি আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, facebook.com/ilovedhakafm। সেখানে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে চলে আসলে আমাকে পেয়ে যাচ্ছেন। অলরেডি দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই চলে এসেছেন। আমি এখন একটু দেখে আসি আমার সাথে কে কে যুক্ত হয়েছে এখন পর্যন্ত কমেন্ট সেকশনে। প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট করেছে কিন্তু এমডি জাকারিয়া হোসেন। ভালো আছেন ভাইয়া? প্রশ্নের উত্তর জানি না ভাইয়া। আচ্ছা, প্রশ্নের উত্তর জানি না ভাইয়া এই ব্যাপারটা কেন বললো আমি একটু বলে দিই। আমি ফেসবুক পোস্টের আজকে যে পোস্টটা ছিল সেটা হচ্ছে হাঙর। হাঙর তো সবাই চিনেন, শার্ক, যেটা হচ্ছে সমুদ্রে থাকে আর কি। সো বন্ধুরা, হাঙর কত বছর পুরনো প্রাণী তা কি আপনারা জানেন? জেনে থাকলে এক্ষুনি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে হাঙর কিন্তু ডাইনোসরের থেকেও পুরনো একটা প্রাণী। সো এই বিষয়টা নিয়েই যদি আপনাদের কোনো আইডিয়া থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেটা জানাতে পারেন আমার নাম্বারে, জানাতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো যাই হোক, আশা করছি বন্ধুরা একটু চলে আসবেন কমেন্ট সেকশনে। আচ্ছা, দেখতে পাচ্ছি তারপর আছে আমার সাথে কমেন্ট করেছেন কিন্তু অমৃত দাদা, অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। ফাইনালি পর্তুগাল, ইয়াস পর্তুগাল গতকাল রাতে কিন্তু দুর্দান্ত একটা খেলা দিয়েছে, হিউজ একটা গোল কিন্তু পর্তুগাল করেছে। তারপর দেখতে পাচ্ছি এমডি আতিকুল ইসলাম চলে এসেছেন, কমেন্ট করেছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি অর্ণব আলী কিন্তু কমেন্ট করেছেন দিনে দিনে বাই পাপন ফ্রম কোক স্টুডিও, ভারতের গানটা কি প্লে করে দিতে পারবেন? চেষ্টা করবো অর্ণব আলী ভাইয়া। জিয়াবুল হক কিন্তু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রিদম ভাই, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো বিকেল পাঁচটা পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আমাকে শুনছেন না কেন। তারপর দেখতে পাচ্ছি অনলি সলিচুড, ওকে অনলি সলিচুড আছেন আমার সাথে, নমস্কার ভাই, নমস্কার দাদা, নমস্কার। তারপর আমি একটু দেখে আসি আর কে কে আছে আমার সাথে। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের জিনিয়ার মেসেজ, জিনিয়া কিন্তু চলে এসেছে, জিনিয়া লিখেছেন অনেক চাওয়ার মাঝে একটা চাওয়া তোমাকে পাওয়া। আমি জানি যে কারো ইচ্ছের বিরুদ্ধে কিছু চাওয়া ঠিক না, কিন্তু তোমাকে চাই। জানি তুমি আমার কথাগুলো এমনি মনে করো, প্রথম যেদিন তোমায় শুনেছি সেদিন থেকে ভালো লাগা শুরু, এখন সেটা আচ্ছা, ভালো লাগা ভালোবাসা এই ব্যাপারগুলো আসলে কখন কোথায় চলে আসে মানে এই ব্যাপারটা বোঝা যায় না। এটা টোটালি একটা আনফর্চুনেট একটা ব্যাপার, মানে ফিলিংস এর ব্যাপার, তো ফিলিংস ব্যাপারটাই কিন্তু আসলে আনফর্চুনেট একটা জিনিস, এটা খুবই ন্যাচারাল অ্যান্ড এটা হয়ে যেতে পারে। আমি আসলে কি বুঝবো, সরি কি বলবো জিনিয়া বুঝতে পারছি না। যাই হোক, জিনিয়া আছি আপনাদের সাথে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে, তোমার বোন কোন ক্লাসে পড়ে তাকেও আর্জে বানিয়ে দিও, খুব ভালো হবে। ঠিক আছে, দেখি চেষ্টা করবো। আমার বোন হচ্ছে ক্লাস নিউ টেন, এবার সামনে হচ্ছে 27 ও পরীক্ষা দিবে আর কি। যাই হোক বন্ধুরা, আমরা একটা গানে চলে যাই, আমরা এখন অর্থহীনের একটা গান শুনবো, অসমাপ্ত ওয়ান অ্যালবামের চাইতে পারো গানটা। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, এত কথা না বলে আমরা এখন গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Field.
1: Hello, dear friends. Shabai ke aru ekbar shagoto janacchi apnar pochonder station Dhaka FM 90.4. বন্ধুরা বরাবর দুপুর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি এবং সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন এর ভেতরেই। আর আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা যুক্ত হয়ে গেছে, তবে সাউদা আছে তবে নেই। সাউদা কাহিনী কি? মেসেজ আবার ডিলিট করে দিয়েছেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা আমি একটু নাম্বার থেকে ঘুরে আসি বন্ধুরা, যেহেতু অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, কে কে আছে একটু দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছি লিখেছেন হাই, হ্যালো, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু পরি যুক্ত হয়ে গেছে আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পরি খুব সুন্দর নাম, পরি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন যুক্ত হয়েছেন, লিখেছেন সরে ও, বাকিটার কিছু লিখেননি, বাকি মেসেজটা লিখলে খুশি হব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার নাম ধরে কেউ ডাকে না ভাইয়া, সবাই টুনি বলে ডাকে। অনেক বড় হয়েছি, এবার HSC দিব, তারপরও বাসা সবাই টুনি বলে ডাকে। সিলেট থেকে সামারা, আছি তোমার সাথে, থাকবো পুরোটা সময়। সামারা ভাই দেবে, নামটা কিন্তু খুব কিউট, আপনার নামের নামটার থেকে আমার একটা গান মনে পড়ে গেল, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার সাথে ডেটিং করে আমায় চেনে না। ও অনেক পুরনো একটা গান। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার রূপা কিন্তু যুক্ত হয়ে গেছে, হেই হিমু, তুমি কি হুমায়ুন আহমেদের মিসির আলী বইটা পড়েছ? রূপা আমার হুমায়ুন আহমেদের মোটামুটি সবই পড়া শেষ। এই তো ভাইয়া SMS-টা পড়বেন, মান সম্মানের ব্যাপার। লাস্ট তিনটা SMS এ জাস্ট নাম বলেছেন, SMS পড়েন নাই। আজকে GFকে নিয়ে আপনাকে টিউন করেছি। আর আমার GF ব্রাজিল সাপোর্ট করে, আমি আর্জেন্টিনা, কারিমুল ফ্রম গঙ্গাছড়া। কারিমুল আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন এটা ফাইন, বাট আপনার গার্লফ্রেন্ডটা মানতে পারলাম না। রিত ভাই আমি আর বলবো না যে ইশক সংটা প্লে করুন, যদি আপনি প্লে করেন উল্টা আপনাকেই ঝুলিয়ে রাখবো, আপনার কিডনি তো চাচ্ছি না, জাস্ট একটা গান আবদার করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইস্পিতা, আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে গানটি শোনানোর জন্য, তবে যেভাবে থ্রেটেন দিচ্ছেন আমাকে, ও মাই গড। হ্যালো ভাইয়া, আমি রংপুর থেকে জুই, কেমন আছেন আপনি? আজ অনেকদিন পর অ্যাড হলাম ঢাকা FM এর সাথে, নিজেকে আগন্তুক মনে হচ্ছে খুব, কিন্তু কেন? আর অনেক অনেক ধন্যবাদ, যদিও অনেকদিন পরে এসেছেন বাট খুব ভালো লাগলো যুক্ত হয়ে গেছেন জুই। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আফরিন আছে, লিখেছে কি লিখি গুছিয়ে গোছাতে পারছি না লেখা, শুনছি, শুধু শুনলে হবে না, লিখতে হবে। তারপর হচ্ছে আমার সাথে কি যুক্ত আছেন কিনা সেটা জানাতে হবে, আসেন না কেন, এই যে চলে এসেছি, তো চলে এসেছি কোথায়। তারপর দেখতে পাচ্ছি কোথায় ভাইয়া, তোমাকে জানি না কেন খুব ভালো লাগে, কেন ভালো লাগে? নিশি কেন ভালো লাগে, ভালো লাগার এক্সপ্লেনেশনটা আমাকে দেন, শুনতে চাই। তারপর সাইরা কিন্তু যুক্ত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আরো একজন যুক্ত হয়ে গেছে আমার সাথে, কে যুক্ত হয়েছে আমার সাথে। রাফিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি, ভুলে গিয়েছেন ভাইয়া, অনেকদিন যুক্ত হতে পারিনি ভাইয়া, আমি তোমার প্রেমে দুনিয়া ভুলে গেছি, এই গানটা শোনাবেন? ঠিক আছে চেষ্টা করব। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, হ্যাঁ এটা ভালো লেগেছে, এটা ভালো লেগেছে, অনেকগুলো ইমোজি পাঠিয়েছে আমাকে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে মামনুনা রহমান মাম্পি কিন্তু যুক্ত হয়ে গেছে, যাই হোক অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই যুক্ত হয়ে গেছেন। পরবর্তী ঘন্টায় আবারও আসছি, আমরা কথা বলবো, গল্প করবো, আড্ডা দিব, একটা গানে চলে যাই আমরা, প্রেম ইসলামের একটা গান শুনবো, তুমি আমার হলে, বেশ সুন্দর একটা গান, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে, দুপুর দুইটা থেকেই কিন্তু ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টা চলে এসেছি বন্ধুরা। দ্বিতীয় ঘন্টার ঠিক শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। 3:01 আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। বৃষ্টি ভেজে এই দুপুরবেলা, আসলে এত সুন্দর একটা সময় যদি যুক্ত না থাকেন তাহলে কিভাবে হবে, জমি আড্ডা দিতে হবে আমাদের। আর অবশ্যই যে এত সুন্দর সুন্দর গান বাজছে, এটাও তো মানে মিস করার মতো কিছু না। এটা মিস করা আমার মনে হয় এটা একটা বোকামি হবে। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি প্রথমেই একটু দেখি কে কে আছে আমার সাথে। আমি দেখতে পাচ্ছি সাউদা কিন্তু যুক্ত হয়ে গেছে। কোথায় মারা কালকে চলে যাবে, ঠিক শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। 3:01 আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। বৃষ্টি ভেজে এই দুপুরবেলা, আসলে এত সুন্দর একটা সময় যদি যুক্ত না থাকেন তাহলে কিভাবে হবে, জমি আড্ডা দিতে হবে আমাদের। আর অবশ্যই যে এত সুন্দর সুন্দর গান বাজছে, এটাও তো মানে মিস করার মতো কিছু না। এটা মিস করা আমার মনে হয় এটা একটা বোকামি হবে। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি প্রথমেই একটু দেখি কে কে আছে আমার সাথে। আমি দেখতে পাচ্ছি সাউদা কিন্তু যুক্ত হয়ে গেছে। কোথায় মারা কালকে চলে যাবে, দেখে আমি অফিসে ছুটি নিয়েছি, আজকে শেষ, আমি

সেফলি যাতে যেতে পারে, পৌঁছাতে পারে, সেই দোয়া রইল। এবং হচ্ছে সবাই দোয়া করবেন অবশ্যই, ফ্রেন্ড যারা আছেন, সাউদা কিন্তু দোয়া চেয়েছেন আঙ্কেল আন্টির জন্য, মন প্রাণ থেকে অনেক অনেক দোয়া করছি। আর অবশ্যই হচ্ছে পৌঁছে যাওয়ার পর সাউদা যেভাবেই পারেন আমাদেরকে একটু খোঁজখবর নিয়ে একটু জানাবেন, পার্সোনালি যদি আমাকে পারেন তাহলে একটু জানাবেন, খুব খুশি হব। আর অনেক দোয়া রইল, যদি একটু দেখা করতে পারতাম তাহলে হয়তো আরো বেশ ভালো লাগতো আর কি। যাই হোক, সেটা হয়তো বা এবার হলো না, বাট ইনশাল্লাহ হবে, কখনো না কখনো হবে, অবশ্যই আন্টির সাথে দেখা করবো আমরা, আমি দেখা করব। যাই হোক, অনেক অনেক দোয়া রইল যাতে খুব সুন্দরভাবে যেতে পারে। আর আশা করছি আপনি আর মন খারাপ করে থাকবেন না, আপনি এর আগে শেয়ার করেছিলেন ব্যাপারটা যে আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি একটু মানে মন খারাপ, মন খারাপের কিছু নেই, বাবা মার দোয়া সবসময় কিন্তু সব জায়গা থেকেই থাকে। সো অবশ্যই আপনার যেটা দায়িত্ব বা আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাউদা আপনি আপনার জায়গা থেকে হয়তো বা তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ইনশাল্লাহ সবকিছু দেখবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি আছি আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আমরা এখন আরও একটা গানে চলে যাব, আমরা এখন আয়ুব শাহরিয়ারের করা একটা গান শুনবো, যেটা হচ্ছে এক জীবন মোস্ট প্রবলি এটা 2 নম্বর অ্যালবাম, আমি নট এখন পর্যন্ত শিওর না। হ্যাঁ, এটা এক জীবন 2 নম্বর অ্যালবামটাই আই গেস। যাই হোক, গানটা হচ্ছে সখী তোরা, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিজের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Field.
1: হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। হাজির হয়ে গেলাম বলতে আপনাদের মাঝেই আছি, এতক্ষণ অফলাইন ছিলাম আর কি। যাই হোক, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন আমার সাথে, এখন পর্যন্ত আছেন। আর হচ্ছে মাত্র যারা আমাকে শুনছেন, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আর যে রিদম কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের এই শো নিয়ে, যেটা হচ্ছে মিড ডে ফিল্ড। তো আশা করছি এই দুপুরটা সবার অবশ্যই ভালো কাটছে, সুন্দর কাটছে। এবং আমি যেটা বলছিলাম যে খুবই সফট একটা ওয়েদার, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, যদিও এখন আর তেমন একটা বৃষ্টি নেই। মোটামুটি বাহিরের মানে বৃষ্টির পর, আফটার বৃষ্টি, বৃষ্টির পর যে রাস্তাঘাট ভেজে যাওয়ার যে একটা ব্যাপার, সেটা কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আশা করছি বৃষ্টিটা যদি আরেকবার হয়, আর আজকে রাতের বেলা যদি বৃষ্টিটা হয় তাহলে খেলা কোথায় দেখবো, সেই ব্যাপারটাও কিন্তু এখন ভাবছিলাম আর কি। এই যে আমরা যখন বাইরে বসেছিলাম, আমরা সেই ব্যাপারটা নিয়ে আর কি গল্প করছিলাম, দেখা যাক কি হয়। যাই হোক বন্ধুরা, আমরা গতকালকে রাতের খেলা নিয়ে যদি কথা বলি, গতকাল রাতে কিন্তু পর্তুগাল আর হচ্ছে উজবেকিস্তানের কিন্তু একটা খেলা ছিল গতকাল রাতে। সো এই ম্যাচটা নিয়ে আসলে কি বলবো, রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, যে কিনা হচ্ছে মানে পুরো বিশ্বকাপ, পুরো বিশ্বকাপ বলবো না, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসলে একটা ক্যারেক্টার। যেমন আমি যদি বলি মেসির কথা, আমি যদি বলি নেইমারের কথা, আমি যদি বলি আগের ম্যারাডোনা, রোনালদিনহো, মানে থাকে না যে আসলে যুগে যুগে বা সময়ে অসময়ে যে একটা নাম থেকে যাওয়া, ঠিক সেরকম একটা নাম কিন্তু হচ্ছে রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো। অ্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর এর আগের ম্যাচটাতে যখন আসলে তারা ড্র করেছিল এবং কোনো গোল করতে পারেনি বা হচ্ছে কোনো শর্টওভাবে আসলে নিতে পারেনি, আমি কিন্তু এর আগেও বলেছিলাম, আমি যদি এর আগের ম্যাচটার কথা একটু বলি, এর আগের ম্যাচে যেটা হয়েছিল, রোনালদো মোস্ট প্রবলি প্রায় তিন চারবার কিন্তু শট নিয়েছিল, বাট আনফর্চুনেটলি গোল কিন্তু করতে পারেনি। আর হচ্ছে গতকালকে রাতের খেলা যদি বলি, গতকাল রাতের খেলাটা কিন্তু আসলে একটু মানে যে কি বলে একটা ইন্টারেস্টিং গেম ছিল। আর আমি আমি যদি বলি যে এই এই ম্যাচের আগের ম্যাচ নিয়ে কিন্তু আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিতর্ক কিন্তু সৃষ্টি হয়েছিল, মানে বিতর্কের কোনো শেষ নেই এমনটা বললেই চলে। মানে তার বয়সের কথা যদি আমি বলি, 41 ছুঁয়েছে বাবা, মানে মেসির, বাই দ্য ওয়ে মেসির কিন্তু আজকে জন্মদিন। আমি আমার উইশ তার কাছে পৌঁছাবে না, বাট বিগ হ্যাপি বার্থডে টু লিওনেল মেসি। সো মেসির কিন্তু আজকে 39 বছর বয়সে পা রাখলো, অ্যান্ড এদিকে রোনালদোর বয়স কিন্তু হচ্ছে 41 ছুঁয়েছে। সো এই ব্যাপারটা যদি বলি যে তার এই যে এত লম্বা সময় বা তার এত একটা বয়স, এই যে তার একটা ফুটবল ক্যারিয়ার, হ্যাঁ, আর 2026 বিশ্বকাপ, প্রথম যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কোনো গোল পাননি, যেখানে কিন্তু মানে হচ্ছে যে সমালোচক যারা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হচ্ছে মানে তার প্রতি ছুড়ে ফেলেছিল। তবে রোনালদো কে মানে আমার যেটা গতকাল রাতে মনে হয়েছে যে এটা একটা প্রমাণ দিল আর কি, যে তাকে নিয়ে আসলে আগে ভাগে কোনো ডিসিশন দেওয়াটাই ভুল, মানে তাকে নিয়ে আসলে কোনো অ্যাডভান্স কথাবার্তা বলা ঠিক না, তার উপরে আসলে একটা কনফিডেন্স রাখতে হবে, তার উপরে একটা বিশ্বাস রাখতে হবে। উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটাতে রোনালদো কিন্তু জবাবটা দিয়েছে মাত্র 6 মিনিটেই, ম্যাচের শুরুতেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেয় কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, আর সেই গোলেই কিন্তু গড়ে ফেললো একটা নতুন ইতিহাস এবং অনন্য একটা অধ্যায়। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা আরও কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে আমরা আরও বিস্তারিত কিছু বলার আছে, আমি অবশ্যই বলবো আপনাদের সাথে, শেয়ার করবো আমরা পরবর্তীতে। তবে এখন আমি কিছু ম্যাসেজ একটু দেখে আসি, যেহেতু অনেকেই যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কে আছেন, কোথায় কোথায়, আচ্ছা রিদম, সবাই তোমাকে বলে যে তোমাকে ভালো লাগে, এটা শুনে আমি যে কি বলবো জানি না, তোমার ভয়েসটা কিউট, স্পেশালি হাসিটা, একটু হাসো তো। আচ্ছা বলে কয়ে কি হাসি আছে নাকি, আচ্ছা যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ তাসনুবা আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি কি বলবো আসলে, আমি নিজেও এখন আর বুঝতে পারছি না কি বলবো। যাই হোক, আচ্ছা তারপর আমি দেখি আমার সাথে আর কে কে আছে। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু শর্মিলা যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেকদিন পর নাকি আমাকে টেক্সট করেছে, অনেক অনেক ধন্যবাদ। যিনি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কোথায়, তুমি প্রথম কাউকে ভালোবাসলে তাকে ভোলা যায় না, কিন্তু ভোলার চেষ্টা করব, জানি সহজ না তবুও। আচ্ছা জিনিয়া, আপনি আমাকে প্রথম ভালোবাসলেন? আচ্ছা জিনিয়া, দেখেন ভালোবাসার কোয়েশ্চেন যখন চলে এলো, ভালোবাসার এই গেমটা যখন চলে এলো, আমি দেখি আমি আপনাকে বললাম যে আপনি ধরেন মানে অ্যাজ ইউ আর সেইং যে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন এই ব্যাপারটা একটু প্রুফ করেন দেখি, আমরা একটা গেম খেলি যিনি আপনার সাথে, আপনি ভালোবাসেন এটা প্রুফ করে দেখান, যদি আমি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আপনি আপনি আমাকে ভালোবাসছেন বা আপনার ভালোবাসাটা ভ্যালিড, দেন আমরা এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আমরা ডিসকাস করব, পরবর্তীতে আমরা কথা বলবো। রিদম ভাই কি নাম লিখেননি? নামটা লিখে দিলে খুব খুশি হতাম, শুধু রিদম ভাই লিখেছেন, রিদম ভাই আছে তো? ওই মিয়া আমার মেসেজ দেখতে পান না নাকি? এখন তো আমার মনে হচ্ছে এইবার ওয়ার্ল্ড কাপের প্লেয়াররা আপনাকে ফুটবল বানিয়ে খেলা করলে ভালো হতো। মাম্পি মাম্পি এটা কি ছিল, এটা কি বললেন বুঝলাম না। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু, ওরে বাবা রে সিলেটি তো আমার অনেকদিন পর যুক্ত হলো মনে হচ্ছে। হ্যালো ইংলিশ ম্যান বাংলাদেশ আর্জেন্টিনা সাপোর্টার রিদম, কিতা খবর? ভালো নিয়ে হঠাৎ মনে পড়লো তাই মেসেজ দিলাম। আচ্ছা এখন রিদমের কথা মনেও পড়ে না, যাই হোক খুব দুঃখ পেলাম, খুব দুঃখ পেলাম তোমার, খুব দুঃখ পেলাম। বন্ধুরা এতটাই দুঃখ পেয়েছি, একটা দুঃখের গানে চলে যাই আমরা। এখন আমার প্রিয় একটা গান শুনবো, আর্টসেলের করা একটা গান, অনুশীলন অ্যালবামের দুঃখ বিলাস। ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বোঝেনি, বেশ সুন্দর একটা গান জিনিয়া গানটা আপনার জন্য।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: হ্যালো লিসেনার্স, আর জি রিদম কিন্তু এখনো আছে আপনাদের সাথে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন এখন পর্যন্ত, মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আচ্ছা, আমি কিছু মেসেজ একটু দেখে আসি। আমরা অনেকক্ষণ হলো মেসেজ কিন্তু তেমন একটা পড়া হচ্ছে না। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে তিলোত্তমা তেলাপোকা। অনেকদিন পর, অনেকদিন পর আপনাকে পেলাম তিলোত্তমা। আচ্ছা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কি করা যায়, কি করা যায়, আপনি কি আছেন, আপনি কি আপনি ভালো আছেন খারাপ আছেন সেটা জানতে যাচ্ছি আর কি। ভাইয়া সব মেয়েরা তোমাকে বিয়ে করতে চায়, সামারা তোমার বিয়েতে যেতে চায়, ভাবির জন্য সালামি নিয়ে যাব, একটা শাড়ি নিয়ে যাব, দাওয়াত দিবেন তো ভাইয়া? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যদিও আমি বিয়ে শাদী করবো না ভাবছি, যদি করি অবশ্যই তো সবাইকে দাওয়াত দিবই। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু তিথি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। কোথায়? হাই ভাই, আমি তিথি, আজকে আমার খুব খারাপ লাগছে কারণ গতকাল আমাদের কলেজ থেকে বিদায় দিয়েছে। স্যার ম্যামদের অনেক মনে পড়ছে কারণ আমি তাদের অনেক ভালোবাসি, আর কলেজের নাম হচ্ছে সমাজ কল্যাণ বিদ্যা বিথি। আচ্ছা সমাজ কল্যাণ বিদ্যা বিথি রংপুর। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আসলে এটা স্বাভাবিক, এখানে খারাপ লাগার কিছু নেই। আপনি স্কুলের গণ্ডি পাড়িয়ে কলেজ লাইফে যাবেন, কলেজ লাইফের গণ্ডি পাড়িয়ে ভার্সিটি লাইফে যাবেন, এটাই আসলে আমাদের পড়ালেখা যারা করছে তাদের লাইফের এটাই একটা নিয়ম, এটাই একটা সিস্টেম, এটাই একটা রুল। যাই হোক, অনেক অনেক দোয়া রইল। আশা করছি আপনার পরবর্তী যেই স্টেপগুলো আছে, পরবর্তী যেই সিচুয়েশনে আপনি যাবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রূপা এখনো আছে। হিমু, অনিকেত প্রান্তর অশ্রোতসিনী থাকলে প্লে করবে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব হিমু, সরি রূপা। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে আছে আমার সাথে কেউ একজন, কে আছেন? নিশি কিন্তু আছে আমার সাথে। নিশি লিখেছে, তোমার ওই মায়াবী হাসি পাগল করেছে আমায়, জানগো কেন আমার SMS পড়ো না? ভাইয়া বলো তো, একটা ছেলে আমায় নাকি ভালো লাগে কিন্তু আমায় ভালো লাগে না, কি করব? আচ্ছা একটা ছেলে আমায় নাকি ভালো লাগে, মানে কার ভালো লাগে আমি সেটা বুঝলাম না ঠিক। নিশি এই ব্যাপারটা একটু ক্লিয়ার আউট করেন তো আমাকে, মানে আপনার তাকে ভালো লাগে নাকি তার আপনাকে ভালো লাগে, এটা বুঝলাম না সঠিক। সিলেট থেকে দেখতে পাচ্ছি রিয়াদ কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। রংপুর থেকে পড়ি আছে আমার সাথে, দেখতে পাচ্ছি পরীক্ষা দোয়া করবে। হ্যাঁ অনেক অনেক দোয়া রইল। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি 11 টাকায় 3 ঘন্টা অফারটি নিতে ডায়াল করুন 01841904904। সিরিয়াসলি? হ্যাঁ 3 ঘন্টা আছে আপনাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন সিলেট থেকে, সাদিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে, সাদিয়া সামিয়া। সাদিয়ান সামিয়াকে অনেকদিন পর পেলাম, অনেকদিন পর। আসসালামু আলাইকুম, কিতা করো ভাইয়া, ভালো নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পরে পেলাম আপনাদেরকে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কোথায়, আর্জেন্টিনা ভার্সেস CBF, ওকে আর্জেন্টিনার ফুল মিনিং লিখেছে আর্জেন্টিনা ফ্যান অ্যামেজিং, ওকে, আর CBF এর ফুল মিনিং লিখেছে চাপাবাজ ব্রাজিল ফ্যান কারিমুল। এটা ভালো ছিল না, তবে আমি পার্সোনাল এটাকে যাবো না, থাক, পরে হচ্ছে আবার আরেক বিপদ হয়ে যাবে, সবাই ভাববে যে রিদম পার্সোনাল অ্যাটাক করছে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে, কে যুক্ত আছে আমার সাথে, কোথায় কোথায়, সানজিদা কিন্তু আছে আমার সাথে। ভাইয়া আই থিঙ্ক আপনার স্মাইলটা প্রফেশনাল, হাউএভার ইফ ইউ কুড ট্রাভেল থ্রু টাইম অনলি ওয়ান্স, উড ইউ গো টু দ্য ফিউচার অর দ্য পাস্ট? সানজিদা, আচ্ছা খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, আসলে এরকমটা কখনো ভাবিনি। আমি যদি টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে আই গেস পেছনে যাওয়ার চেষ্টা করতাম, ফিউচারে যাওয়ার চেষ্টা করতাম না, পেছনে যাওয়ার চেষ্টা করতাম। পেছনে গিয়ে আমি এখন পর্যন্ত আমার লাইফে যতগুলো ভুল করেছি সেই ভুলগুলোকে একটু ঠিকঠাক করে আসার চেষ্টা করতাম আর কি। সানজিদা নাইস কোয়েশ্চেন, আসলে এমন একটা কোয়েশ্চেন করেছেন আমার মাথার ভিতরে এখন ব্যাপারটা কেন জানি ঘুরছে আমি বুঝতে পারছি না। আসলে টাইম ট্রাভেলটা যদি কি বলে এটাকে মানে পসিবল হতো তাহলে মানে বেশ ভালো হতো অবশ্য। যাই হোক, আচ্ছা আপনারা যদি টাইম ট্রাভেল করতে পারতেন তাহলে কি করতেন একটু জানান তো আমাকে, দেখি আসলে এটা রেজাল্ট মানে সরি এটা অ্যান্সারটা মজারই হওয়ার কথা। আচ্ছা তারপর আমার সাথে কিন্তু রংপুর থেকে আলো যুক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আলো। তারপর দেখতে পাচ্ছি রাফিয়া কিন্তু আছে রংপুর থেকে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে আমার সাথে, শান্তা কিন্তু যুক্ত হয়ে গেছে অনেকদিন পর। 28 তারিখ ব্রাজিলের সঙ্গে দেখা হচ্ছে আর্জেন্টিনা। আমি সেই খেলা অপেক্ষায় আছি কবে যে ব্রাজিলকে হারাবো আমি। শান্তা, ও শান্তা নাইস। আর্জেন্টিনার ব্রাজিলের একটা খেলা হলে বেশ ভালোই হতো অবশ্য। হাই লিখেছেন, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন রিদম ভাই, আমি শর্মিলা। কোথায়, কালকে আমার এক্সাম, আমার জন্য দোয়া করবে। আচ্ছা, অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। তারপর দেখতে পাচ্ছি কোথায় আফরিন কিন্তু আছে আমার সাথে। তোমান্টি, রিদম আঙ্কেলকে মনে রাখেন, মনে রাখেন না। আহারে, আজ কষ্টে গান গাইছে শুনছেন? আমি তো শুনছি, গলা তো নয় যেন ফাটা বাস। ভালোই গান গাইলেন। না, আমার ফাটা বাস এটা আমি আগে থেকেই জানি, আমি সবসময় বলে আসি যে আমার আমার গলাটা ফাটা বাস। যাই হোক, তারপর একটু চেষ্টা করছিলাম আর কি, আমার গানটা বেশ ভালো লাগে তো তাই গান গাচ্ছিলাম। নাবিল আছে আমার জন্য দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, সানিম কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি। এখন আমরা শুনবো ঈশান মজুমদারের করা একটা গান, যাবো যাবো মন। বেশ সুন্দর একটা গান, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই।

0: Midday. Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জি রিদম কিন্তু দুপুর 2টা থেকেই ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, 4:01 শেষ ঘন্টার এই শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা ছিলেন সবাইকে তো অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবার প্রতি অনেক ভালোবাসা, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, যদিও লেট হলো অনেক। আর এই মুহূর্তে একটু বলে দিতে চাই কিভাবে জয়েন হবেন আমার সাথে। আমার সাথে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হচ্ছে, facebook.com/ilovethakafm। সেখানে কিন্তু আমার পোস্ট চলে এসেছে এবং বরাবর 2টা বাজে চলে আসে। পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01 4190 4904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। যাই হোক, আমি একটু ফেসবুক থেকে

আচ্ছা রিদম, আমাকে একটা গান শোনানোর চেষ্টা করবেন, লেট ইট গো ফ্রম ফ্রোজেন। আচ্ছা ঠিক আছে উম্মে, আমি চেষ্টা করব। অমৃত দাদা কিন্তু কমেন্ট সেকশনে এখনো আছেন, এত দারুণ গাইলে যে চোখ দিয়ে জল এসে গেল। আচ্ছা তারপর কোথায় আফ্রিদা ওয়াসিমা লিখেছে, কমেন্ট করেছে, ভাইয়া আপনার ভয়েস আমার একটা ফ্রেন্ডের মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি কোথায় কৃষ্ণদাস কমেন্ট করেছেন, রিদম ভাইয়া আপনার শোটা জিনিয়া আপুর জন্যই ভালো লাগে, কারণ জিনিয়া আপু কি সুন্দর করে ছন্দ বলে। ধন্যবাদ জিনিয়া আপু, জিনিয়া আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সামিয়া সোনালী কিন্তু কমেন্ট করেছেন, রিদম ভাইয়া ফোনে মেসেজ দিয়েছি, সব মেসেজ পড়বে না হলে কিন্তু খবর আছে। বাবারে এই তো দেখছি ডিরেক্ট ছেড়ে দিচ্ছে আমাকে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি উমের রেহান লিখেছেন, ভাবছি আর কমেন্ট করবো না, নীরব শ্রোতা হয়ে যাবো। রিদম ভাইয়া কেন নীরব শ্রোতা কেন হবেন, আমার সাথে কথা বলতে কি কোনো সমস্যা আছে নাকি, না কথা বলতে এখন ভয় পান? আচ্ছা নির্ঝর আছে দেখতে পাচ্ছি, ভাইয়া তুমি শুধু আমার জিনিয়া পুরোনা। আচ্ছা এইভাবে যদি মানে টানাটানি করেন তাহলে তো আমার হাত পা ছিঁড়ে যাবে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি নাবিল কিন্তু আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি কে আছেন আমার সাথে, আরিফা যুক্ত আছেন আমার সাথে। আরিফা লিখেছেন, আচ্ছা ভাইয়া কাউকে যদি ভালোবাসি তাহলে কি কষ্ট পেতে হয়? আমি এর আগেও এটার অ্যান্সার একবার করেছিলাম যে ভালোবাসা বিষয়টা হচ্ছে কি জানেন, ভালোবাসাটা হচ্ছে একটা এটা একটা ব্লেসিং, এটা একটা পবিত্র অনুভূতি, এটা প্রাকৃতিক অনুভূতি, এটা পুরোটা আপনার অনুভূতি, এটা আসে আসলে প্রকৃতি থেকে, এটা প্রকৃতির একটা সিস্টেম। সো ভালোবাসলে কি ভালো থাকা যায় নাকি খারাপ থাকতে হয় নাকি ভালো থাকতে হয়, এই ব্যাপারটা, এই যে কোয়েশ্চেনটা, আপনি আপনার ভালোবাসাটাকে যখন একটা রাইট মানে একটা ভ্যালিড প্লেসে মানে একটা কি বলবো এটাকে, যে ধরেন আচ্ছা চায়ের কথা বলি, হ্যাঁ ধরেন আপনি এক কাপ চা খাচ্ছেন, এখন আপনি যদি এই এক কাপ চা, এক কাপ গরম গরম দুধ চা যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আপনি যদি সেই দুধ চাটা একটা পানির গ্লাসে, একটা সাদা পানির গ্লাসে যদি আপনি খান বা হচ্ছে পান করেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনি কিন্তু সেই কাপটা, সেই গ্লাসটা, অর্থাৎ সেই গ্লাসটা কিন্তু আপনি ধরতেও পারবেন না, আপনি সেই গ্লাসে করে চাটা খেতেও পারবেন না। চায়ের কাপ আর এই চা, আপনি চা খেয়ে ভালোবাসবেন বা চা খেয়ে মনটা ভরবে বা চা খেয়ে আপনি কমফোর্ট ফিল করবেন যখন আপনাকে চায়ের কাপে করে চা দেওয়া হবে। সো ভালোবাসা জিনিসটা সেম, ভালোবাসাটা যদি আপনি ঠিক জায়গা মতো দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার কমফোর্ট জোন আপনি পেয়ে গেছেন। ভালোবাসাটা যদি আপনি রং প্লেসে দেন, এই ব্যাপারটা টোটালি আপ টু ইউ। আপনি যদি রং প্লেসে দেন আপনাকে কষ্ট পেতেই হবে, কিছু করার নেই। আর যদি আপনি ঠিকঠাক জায়গা মতো আপনার ভালোবাসাটা পৌঁছাতে পারেন, ভালোবাসার মানুষটাকে বুঝাতে পারেন যে আপনি তাকে ভালোবাসেন, সে যদি আপনার এই অনুভূতিটাকে সাধুবাদ জানায়, সে যদি আপনার অনুভূতিটাকে সম্মান জানায়, সে যদি আপনার অনুভূতিটাকে বুঝে, তাহলেই আপনি সাকসেসফুল। সো ভালোবাসাটা অন্যায় না, ভালোবাসলে যে কষ্ট পেতে হবে ব্যাপারটা তাও না। ভালোবাসাটাকে আপনি ডিপোজিট করেন ভালো একটা প্লেসে, ভালো একটা প্লেসমেন্টে, ভালো একটা সিচুয়েশনে, অ্যান্ড আমি শিওর আপনিও ভালোবাসা ফেরত পাবেন, ভালোবাসা ঠিক একই রকম ভালোবাসা ফেরত পাবেন এবং হচ্ছে আপনারা হ্যাপি থাকতে পারবেন, এটাই। জানি না আমি অনেক বড় কথা বলে ফেললাম হয়তোবা, চেষ্টা করলাম আর কি। আসলে ভালোবাসা ব্যাপারটা এমনই, এটাই এটাই। যাই হোক আমরা একটা গানে চলে যাই বন্ধুরা, একটু আগে কিন্তু একটা রিকোয়েস্ট ছিল আর্সেলের অনিকের প্রান্তর গানটার জন্য, সো আমরা এই গানটা এখন শুনবো, আশা করছি খুব জলদি আবার ফিরে আসছে আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello friends, oh, I'm back again. Rhythm কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আপনারা যুক্ত আছেন তো। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু বরাবর দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ ঘন্টার ঠিক মাঝামাঝি অবস্থানে আছি। যারা আমাকে সেই শুরু থেকে শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি তখন যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিলাম, রোনালদোর গতকালকের খেলা নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ পর্তুগালের খেলা নিয়ে কথা বলছিলাম। সো সেটাই আর কি যে আমি বলছিলাম, বাকি কথা কিছুক্ষণ পর বলছি। সেটা হচ্ছে এই যে ফুটবলের যে একটা হিস্ট্রি বলি, বা হচ্ছে আমি যদি রোনালদোর কথা বলি, একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টা ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি কিন্তু এই ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু করলেন গতকাল রাতে। মানে এই ব্যাপারটা হচ্ছে, আমি একটু বিস্তারিত বলি। 2006 সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল, এরপর 2010 সালে, তারপর 2014 সালে, তারপর 2018 সালে, তারপর 2022 সালে, এবং এবার 2026 বিশ্বকাপেও। মানে একদম পরপর কিন্তু প্রতিটা বিশ্বকাপেই কিন্তু হচ্ছে এই পর্তুগিজ মহাতারকা কিন্তু গোলের দেখা পেয়েছেন। যাই হোক, দুই দশক জুড়ে বিস্তৃত এই অর্জন শুধু মানে এটা কি বলবো, ধারাবাহিকভাবে না, এটা কিন্তু বিশ্ব ফুটবলের রোনালদোর একটা মানে অবিশ্বাস্য একটা দীর্ঘায়ু বা প্রতিযোগিতামূলক একটা মেন্টালিটির একটা সাইন কিন্তু বলা যায়। আর এই বিশ্বকাপের ইতিহাসে কিন্তু অসংখ্য কিংবদন্তি এখন পর্যন্ত এসেছে। আমি যদি বলি পেলে বলি, ডিয়েগো ম্যারাডোনার কথা বলি, কিংবা আমাদের এই যে এখন আমরা যাকে কিংবদন্তি হিসেবে বলি লিওনেল মেসি, কেউই কিন্তু আসলে ছয়টা আলাদা বিশ্বকাপে গোল করার এই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি। তবে আনফর্চুনেটলি ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু এই রেকর্ডটা করেছে। পর পর পর পর প্রতিটা বিশ্বকাপেই কিন্তু তার গোলের একটা দেখা পাওয়া গেল। তাহলে বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বলেছিল যে সময় ফুরিয়ে এসেছে রোনালদোর, তারপর হচ্ছে বয়স হয়েছে, সে কি আর আগের মতো খেলতে পারে নাকি, বা তার টিম তাকে আসলে সেভাবে সাপোর্ট দেয় না। সব কিন্তু আসলে একদম গতকাল রাতের ম্যাচটাতে সব কিছুকে কিন্তু আসলে সে বুঝিয়ে দিয়েছে যে না, আসলে রোনালদোকে CR7কে থামিয়ে রাখাটা এটা আসলে ইম্পসিবল একটা বিষয়। যাই হোক, গতকালকে রাতের ম্যাচটা খুবই দুর্দান্ত ছিল। আর আজকে রাতে অবশ্য আবার ব্রাজিলের খেলা আছে, আজকে রাতে বলতে আজ রাত 12টার পর আর কি, অর্থাৎ 25 তারিখ ভোর 4টা বাজে স্কটল্যান্ডের সাথে মোস্ট প্রবাবলি। আশা করছি ভালোই হবে, ভালো খেলবে, তবে তারপরও বলা যাচ্ছে না, দেখা যাক কি হয়। আচ্ছা, আমার সাথে অনেকে যুক্ত আছেন, আমি কিছু মেসেজ একটু দেখে আসি। বন্ধুরা আমার সাথে কে কে আছে এখন পর্যন্ত, আমি প্রথমেই দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার, কোথায় তোমার নাম দিলাম, কোথায় কেমন আছো মাই ডিয়ার ব্রাদার, এটা তোমার নাম দিলাম। আচ্ছা মাই ডিয়ার ব্রাদার এটাই আমার নাম, তানজিলা পাঠান, ছন্দ পাঠান। তানজিলা মোস্ট প্রবাবলি একটু আগে কল করেছিল, বাট আমি আসলে ওভাবে কথা বলতে পারিনি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে সুবাহ, অনেকদিন পর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মারিয়া আছে আমার সাথে, মারিয়া মাহিনী আছে আমার সাথে। 2 মিনিট পর পর কই পালাও, আর তুমি কি টেক্সট পড়ছো? হ্যাঁ টেক্সট পড়েছি মারিয়া, আপনার টেক্সট পড়েছি একটু আগে, আমি দেখেছি আপনি এসেছেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মুনতাহা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, গভর্নমেন্ট কলেজের HSC ক্যান্ডিডেট, সামনের মান্থের 2 তারিখ থেকে এক্সাম শুরু, দোয়া করবেন। আচ্ছা, কিছুদিন আগে SSC গেল, সামনে কিন্তু HSC এক্সাম চলে আসছে, সবার জন্য সবসময় দোয়া করি, সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা আছে, ভাইয়া রাগ করো না, একটা বিড়ালের মতো করে ডাকো তো, বিড়ালের মতো করে ম্যাও কি কি যে করাচ্ছেন আমাকে দিয়ে। যাই হোক, একটা গানে চলে যায় এখন আমরা মাসে ইসলামের 2 দিনের দুনিয়া অ্যালবামের টেকা ও পাখি গানটা শুনবো।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সবার সাথে 90.4 Midday Feel.
2: হ্যালো বন্ধু বান্ধব, হাও আবারও চলে এলাম। দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি। আসলে মানে এই যে আমি যখন চলে আসি, আমি খেয়াল করেছি সোমবার মঙ্গলবার এবং হচ্ছে বুধবার এই তিন দিন মানে সময়ের যে একটা তড়িঘড়ি থাকে, মানে সময়ে তখন আমার যেটা মনে হয় এই তিন দিন আমার মনে হয় কি যে সময়ের সাথে আমার একটা পার্সোনাল একটা শত্রুতা আমি আছে। সে জাস্ট কিভাবে কখন কোন দিক দিয়ে চলে যাবে এই ব্যাপারটা টোটালি বুঝাই যায় না। মানে আমি যখন আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি বা একটু ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে, তখন মনে হয় যেমন সময়ের তা সহ্যই হচ্ছে না, সে জলদি জলদি করে চলে যায় এবং দেখতে দেখতে চোখের পলকে কিন্তু 5টা বেজে যায়। যাই হোক বন্ধুরা, ছিলাম অনেকক্ষণই কিন্তু ছিলাম আজকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে পুরো সময় জুড়ে যুক্ত থাকার জন্য। আমি বিদায় নিতে আসিনি, আমি আসবো, আবার বিদায় মুহূর্তে আবারও আসবো, এখন এসেছি নর্মালি একটু কথা বলতে। আচ্ছা, আমি এত কথা না বাড়িয়ে কিছু মেসেজে চলে যাবো, কারণ অনেকেই যুক্ত ছিলেন, অনেকের মেসেজ কিন্তু এখন পর্যন্ত পড়া হয়নি। আচ্ছা, তার আমি আমি ডিরেক্ট মেসেজে চলে যাই। আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে আপেল কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, তিলোত্তমা আছে। আচ্ছা, তিলোত্তমা লিখেছে অনেক কষ্টে আছি ভাইয়া, যদি বলতে পারতাম তাহলে একটু হালকা হতাম। তিলোত্তমা, রিদম আছে, আশা করছি এখানে মানে কষ্টে আছেন, কষ্টে থাকবেন, এরকমটা রিদমের সাথে অন্তত যাবে না। যেহেতু এখানে রিদম আছে, আপনি রিদমের সাথে মন খুলে কথা বলতে পারেন, আশা করছি অবশ্যই মন হালকা হয়ে যাবে। মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না। মন হচ্ছে এটা টোটালি আপনার একটা পার্সোনাল অ্যাসেট। আপনি যদি নিজের মন খারাপ করে থাকেন, আপনার নিজেরই সবকিছু খারাপ যাবে। সো মনকে রাখতে হবে সবসময় ফুরফুরা, মনকে রাখতে হবে ভালো। খারাপ লাগানো জিনিসটাকে কোনোভাবেই কিন্তু কাছে আসতে দেওয়া যাবে না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে দুই দিন পর কে যুক্ত হয়েছেন, সুবর্ণ রায় কুড়িগ্রাম থেকে, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি তার সঙ্গে নাকি তার ছোট ভাই সঞ্জিত রায় আমার শো শুনছে, অনেক অনেক ধন্যবাদ দুইজনকেই। সঞ্জিত হ্যালো, আশা করছি ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি রিদ ভাই, আমার ভাই শানের বার্থডে পরশু, কালকে আমার থেকে পসিবল না, হয়তো মানে শিওর না আর কি, আর ফ্রাইডে তো আপনার কোনো শো থাকে না, তাই আমি চাই একটু উইশ করে দেন আজকেই। রিদ ভাই উপর টেক্সটে পড়বেন। আর হ্যাঁ, টাইম ট্রাভেল করা গেলে কিছুই করতাম না, কারণ যা ঘটেছে মানে ভালো খারাপ সব কিছুই ভালো মতোই এনজয় করেছি। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ফ্যাক্ট, এটাও একটা কথা। যাই হোক, আচ্ছা এই কোথায় ইস্পিতা শুনেন আমি বলি, আগামীকাল আপনার ভাইয়ের বার্থডে হচ্ছে পরশু দিন, আমি আগামীকাল চলে আসছি, আমি আগামীকাল বিকাল 5টা বাজে হাজির হয়ে যাবো, উইকেন্ড বাস নিয়ে বিকাল 5টা বাজে। সো আপনি আশা করছি আগামীকাল চলে আসবেন, আমি অবশ্যই অবশ্যই অবশ্যই আপনার ভাইয়া অর্থাৎ শানকে একটা বার্থডে উইশ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমি চাচ্ছি না, কারণ আজকে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, বেশি বেশি আগে হয়ে যাচ্ছে, আগামীকাল তাও একটু বলা যায় ঠিক আছে আগের দিন। সো আমি আমার মনে হচ্ছে যে আগামীকালই চলে আসবেন, আগামীকাল ইনশাল্লাহ আমি অবশ্যই উইশ করে দিব। আচ্ছা, তারপর কোথায় আগে যে মেসেজগুলো দিয়েছি সব পড়বেন, আমি সবই পড়েছি, কোনোটাই বাদ নেই। সামিয়া সোনালি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, FB তে মেসেজ করেছি, সব মেসেজ পড়বেন আজকে আমার। আচ্ছা, FB তে মেসেজ করেছেন আমি চেষ্টা করব একটু চেক করার জন্য, যদি পাই আমি অবশ্যই রিপ্লাই করব। তারপর দেখতে পাচ্ছি আফরিন কিন্তু আছে, আঙ্কেল এমনি মজা করলাম, মন খারাপ করবে না, সুন্দর গান তো, ভালো গলা, আমিও আমি তো এটাও পারি না, আমার গলা তো ক্যাকটাস গাছ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমি খেলা বেশি বুঝি না, আবার নীল জার্সির খুশিটা ভালো লাগে, সিলেট থেকে প্রিয়া পাল। বাহ, এরকম এরকম এরকম সাপোর্টারই কিন্তু দরকার, যে জার্সির কালার দেখে হচ্ছে টিম সাপোর্ট করবে, তাহলে অন্তত আর্জেন্টিনার সাপোর্টার গণহারে বেড়ে যাবে আর কি। মোহনা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি তুমি কি আর্জেন্টিনা সাপোর্টার? আমি আর্জেন্টিনা ফ্যান, হ্যাঁ আমি আর্জেন্টিনা সাপোর্টার। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাই, তোমার ভয়েসে গান শোনাও প্লিজ, না করবে না, রংপুর থেকে সানিম আমার গলায় গান শুনবেন। এটা কেমন কথা? একটু আগে অবশ্যই আমি গানই গাচ্ছিলাম আর আমার গলায় গান, আমি আসলে গান তো তেমন একটা করি না, কি গান করব বলেন? গান গান গান গান গান কি গান করা যায়? আচ্ছা চলেন আমরা একটা গান শুনি, এমন যদি হতো, যেটা হচ্ছে জলের গানের করা একটা গান, আমার আমার খুব পছন্দের গান, এই গানটা আমি প্রায় সময় একা একা গুনগুন করি আর কি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যাই হোক আসলে গান হচ্ছে না, গান আসছে না আমার দ্বারা এগুলো সম্ভব না যা বুঝলাম। আচ্ছা মিফতাহুল আছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি 6 তারিখ এক্সাম দোয়া করবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন ভাইয়া, ওই ভাইয়া শুরু থেকে আছি আপনার সাথে, একটা রিকোয়েস্ট করি একুল উকুল গানটা প্লিজ প্লে করবেন। আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো অবশ্যই। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া আর থাকবো না এই বাংলাদেশে, চলে যাব অচিন কোনো দেশে। ময়মনসিংহ থেকে রিক্তা, রিক্তা কোথায় যাবেন, বাংলাদেশ ছাড়া শান্তি কোথায় আছে?

অনিশে যে আমার জন্মভূমি। সরি, আসলে বাংলাদেশ নিয়ে গান গাচ্ছিলাম আর কি। মৌ আছে দেখতে পাচ্ছি আমার সাথে, কোথায়? আমি মৌ, আর্জেন্টিনা সিরাটিনা, ওকে, কর্নার বাপ ম্যারাডোনা, ডিব্বারে কয় ডাব্বা, জার্মানি তো আব্বা। আচ্ছা আচ্ছা, তা এটা কি ছিল আমি বুঝলাম না সঠিক। ও মৌ যা দেখালেন, মৌ যা দেখালেন, ও মাই গড। ভাই রিদম ভাই এখন আমাকে পড়তে হবে, ঠিক আছে পড়তে বসেন, অবশ্যই আবারও আশা করছি আগামীকাল চলে আসবেন, বিকাল 5টা বাজে চলে আসবো। শারমিন আছে, শারমিনের বোনের নাকি এক্সাম, ঠিক আছে দোয়া রইল অনেক অনেক। জিনিয়া লিখেছে, আগামীকাল তোমায় একটু ভোলার চেষ্টা করব, ফুলে ফুলে ভরিয়ে দেব তোমার পৃথিবী, যদি সেই পৃথিবীকে পৃথিবীতে থাকে অন্য কোনো ফুল তবে সুবাস হয়ে থাকব, কারণ আমি জিনিয়া শুধু তোমার ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিয়া যা করছেন, ওহো। যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাই আমরা, এখন আমরা HM রানার আর যে আখির করা একটা গান শুনবো, ভালোবাসিনি। কেন ভালোবাসিনি? যাই হোক দেখি এই অ্যান্সারটা গানটাতে খুঁজে পাই কিনা, এত কথা না বাড়ি আমরা, সোজা গানে চলে যাব বন্ধুরা।

0: Mississippi Fields.
1: হ্যালো লিসেনার্স, একদম শেষ মুহূর্তে চলে এলাম আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। আজকের মতো আমাকে এখানেই বিদায় জানাতে হবে আপনাদের সবাইকে, তবে কোনো সমস্যা নেই, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু চলে আসব বিকেল 5টা বাজে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আশা করছি অবশ্যই সবাই উইকেন্ড বাজে যুক্ত হয়ে যাবেন, আর সবার সাথে কথা হবে, সবার সাথেই আড্ডা হবে। আর আজকে রাতে কিন্তু ব্রাজিলের খেলা আছে, আজকে রাতে বলতে রাত 12টার পর অর্থাৎ 25 তারিখ ভোর 4টা বাজে কিন্তু ব্রাজিলের খেলা আছে স্কটল্যান্ডের সাথে। অনেক অনেক বেস্ট উইশেস রইল আসলে ব্রাজিলের প্রতি, আশা করছি ব্রাজিল একটা ভালো পারফরমেন্স কিন্তু দিতে পারবে। আর হচ্ছে যেটা বলছিলাম তখন পর্তুগালের খেলা নিয়ে, পর্তুগাল তো বেশ ভালো খেলেছে। আর আমার আমার যেটা মনে হয় পর্তুগালের খেলাটা আমি একমাত্র দেখেছি কিন্তু আমাদের অমৃত বোস দাদার জন্য, হি ইজ এ বিগ ফ্যান অফ পর্তুগাল অ্যান্ড CR7 আই গেস। সো আমি আসলে যখন খেলা দেখছিলাম তখনও কিন্তু অমৃত দাদার কথা ভাবছিলাম। যাই হোক, আমি যাওয়ার এই মুহূর্তে আমি কিছু মেসেজ একটু দেখে যাবো কে কে আছে আমার সাথে শেষ মুহূর্তে। তোমা আছে দেখতে পাচ্ছি সিলেট থেকে, অনেকদিন হয়ে গেল, অনেক অনেক দিন, অনেক আগের কথা। কথাটা হচ্ছে আপনি একটা গান গিয়ে শোনাতে পারলেন না, আজও ভুলিনি, এত পাষাণ হৃদম কি রাগ করলা পাগলা পাগল রাগ করলা গাধা। আমি আমি আমি আচ্ছা এই গান নিয়ে আমরা তর্কাতর্কি একদিন করবো, সামনাসামনি তর্কাতর্কি করবো প্রয়োজনে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমি নিশি, আমার SMS পড়ো না কেন, আপনি নিশি তাই এই জন্য SMS পড়ি না। ওহো নিশি, দেখেন আপনার মেসেজ এই মাত্র আমি পেলাম তাই পড়ছি, এতক্ষণ পাইনি আর কি। যাই হোক, ওই মিস্টার আমার SMS পড়ো না কেন, তোমার নামে মামলা দিব কিন্তু, আমি তোমার কথা শুনে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই হাসিটা আমি বড্ড ভালোবাসি। ভাইয়া নেহা কাকারে গান দাও ভাইয়া, এবার খেলায় জয়ী হবে কে, আর্জেন্টিনা। ভাই কালকে কি তুমি থাকবে? হ্যাঁ আমি কালকে থাকবো, বিকাল 5টা বাজে চলে আসবো আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। পুরো সপ্তাহ জুড়ে যারা আমার সাথে থাকতে পারছেন আগামীকাল বিকালে চলে আসলেই ঢাকা FM 90.4 টিউন করে ফেললে কিন্তু আমাকে পেয়ে যাবেন বরাবর 5টা বাজে। আচ্ছা দাদা তোমার বাসার ঠিকানা দাও আমি চলে আসি, বুঝলা, মন ভালো না। আর তুমি কেমন গান শুনতে ভালোবাসো বলো? উমায়না, উমায়না আমি আমি আমি আমি আমি আমি সব ধরনের গানই মোটামুটি শুনি, এই তো। আর আমার বাসার অ্যাড্রেস, আমার বাসা হচ্ছে নাখালপাড়ায়, নাখালপাড়ায় চলে আসেন, সেখানে আসলে আমাকে পেয়ে যাচ্ছেন উমায়না। আশা করছি চলে আসবেন, আমরা সামনাসামনি জমি একটা আড্ডা দিব, চাটা খাবো আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়েছেন একদম শেষ মুহূর্তে সুমাইয়া, আই লাভ ইউ, লাভ ইউ টু, লাভ ইউ টু। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মিশায়া, সরি মিসায়া আর কি, মিশায়া মিসায়া আর মিশায়া কিছু একটা হবে, নামটা বেশ খুবই কমপ্লিকেটেড একটা নাম, মুখে আনতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক সে লিখেছে বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালোবাসেই আমি আছি, আশা করছি সবসময় এভাবেই ভালোবেসে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি বন্ধুরা, যারা সেই শুরু থেকে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি আবারও আগামীকাল চলে আসবেন, সবাই উইকেন্ড বাজে, সবার সাথে গল্প হবে আড্ডা হবে। আর অবশ্যই আজকের এই দুপুরটা সবার খুব সুন্দরভাবে কেটেছে, খুব ভালো কেটেছে এই আশাই রাখছি। আমরা একটা সুন্দর গান দিয়ে আজকের মতো বিদায় জানাবো, আমরা যে গানটা এখন শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় আর পান্থকানায়ের করা একটা গান, যেটা কোকস্টুডিও বাংলার আর কি, এই নাচেকে নাচে আপাল গিলে, খুব সুন্দর একটা গান। হ্যাঁ বন্ধুরা নাচেক নাচে গানটা শুনতে শুনতে এখন আমরা বিদায় জানাবো। তো আজকের মতো এখানেই সবাইকে বাই দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ¿Qué?
1: Omani Show.
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040। সো অনেক অনেক কথাবার্তা হবে, অনেক আড্ডা হবে, গান হবে স্পেশালি বেশি বেশি, এবং যেহেতু ফুটবল চলছে ফুটবল নিয়ে কথা হবে। প্রতিদিনই নতুন নতুন ম্যাচ থাকে এবং নতুন নতুন কথাবার্তা কিন্তু আলোচনা কিন্তু চলে আসে। যেমন গতদিন আমরা দেখলাম আরেকজন স্টারের ফেরা, সেটা হচ্ছে CR7। যদিও প্রথম ম্যাচে তার খেলা আমার ভালো লাগেনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি সেটা আবার পুষিয়ে দিয়েছেন। আশা করব যে তিনি এই কন্টিনিউটিটা বজায় রাখবেন, তাহলে হয়তোবা তার কারণ মানে তার 41 বছর এবং তিনি যেই পরিমাণ অর্জন করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, এবং সেই ক্ষেত্রে যদি ওয়ার্ল্ড কাপটাও তিনি পেয়ে যান এই অপূর্ণতাটা পূর্ণ হয়ে যাবে। তো দেখা যাক, আসলে এখনো অনেক দূরের পথ আছে, একসাথে অনেকগুলো ইনফরমেশন আসলে একে একে দিব আস্তে আস্তে। আর এদিকে যারা যারা আছেন তাদের কথা একটু বলবো। আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন, সবার প্রথমে তিনি যুক্ত হন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকাল, শুভ বিকাল অমৃত বোস। আমাদের কিন্তু এখানে বৃষ্টি স্নাত বিকাল, আপনার এখানে কি অবস্থা? বৃষ্টি না রোদ, কোনটা গরম না ঠান্ডা সেটা জানাবেন। যদিও বৃষ্টি হয়েছে ঢাকায়, তারপরেও কিন্তু একটা ভ্যাপসা ব্যাপার আছে, কিন্তু যদিও মানে সূর্যটা নাই বা একটা আছে না যে মানে প্রচন্ড গরম বা অনেক রোদ এরকম কিছু নাই। বেশ কিছুক্ষণ আগে দুপুরের দিকে একটা ভালো বৃষ্টি হয়েছে এবং তারপরে মোটামুটি ঠান্ডা আছে, তবে আরও ঠান্ডা দরকার। যাই হোক, দরকারের শেষ নাই। তো আমার যে যে বন্ধুদের মনে হয় যে না তাদের কথা বলা দরকার, আমার কাছে পাঠানো দরকার, তারা অবশ্যই কিন্তু আমাকে পাঠাতে পারেন 01841904904 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে, এবং আমাকে ফেসবুকে লিখতে পারেন আমার পোস্টের নিচে কমেন্ট আকারে। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM। সো আজকে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট লিওনেল মেসির জন্মদিন 39তম। হ্যাপি বার্থডে টু লিও মেসি, এবং সত্যি ভালোই লাগে যে না এই দলটা সমর্থন করি, এবং আসলে তার খেলা আমরা দেখতে পাচ্ছি। এটা যেই দলেরই হোক, যেই যেই দলেরই হোক, ব্রাজিলের সাপোর্টার হতে পারে, পর্তুগালের সাপোর্টার হতে পারে, জার্মানির সাপোর্টার হতে পারে, কিন্তু একজন ফুটবল প্রেমী মেসিকে ভালোবাসবে না, মেসির খেলা পছন্দ করবে না, এটা হতে পারে না, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, তারপরেও আপনার বিভিন্ন মতবাদ থাকতেই পারে, সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যাক, গানে যাবো না কথা বলবো, কথা বলবো না গানে যাবো, একটা কনফিউশনের মধ্যে আছে। আচ্ছা, আমরা কনফিউশন গানটাই শুনে ফেলবো এখন। বাংলা ফাইভের কনফিউশন শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4 FM. মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। ঢাকা মেট্রো 9040।

সুন্দর একটি বিকালে আপনার সঙ্গে ঢাকা এফএম 90.4 এ আমি আছি, সিফাত আপনার সঙ্গে, এবং চলছে ঢাকা মেট্রো 9040। আচ্ছা, একটা পোস্ট করেছি, সেটা হচ্ছে মানে বৃষ্টির মধ্যে একটা গোলবার, এবং এটা দেখে আসলে অনেক স্মৃতি মনে পড়ে গেল। গতদিন আমি দেখছিলাম ফ্রান্সের খেলা, সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, এবং ক্রিকেটে যেমন বৃষ্টি আসলে তো খেলা বন্ধ হয়ে যায়, কিন্তু ফুটবলে কিন্তু আবার অন্যরকম একটা মজা শুরু হয়, যেটা আমরা আসলে আমাদের পাড়া এলাকা এসব জায়গায় আসলে খেলতাম এবং একটা অন্যরকম মজা ছিল। তো এরকম স্মৃতি কার কার আছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন আমার সঙ্গে 01841904904 এই নম্বরটাতে, এবং চাইলে ফেসবুকের ফ্যান পেজে কমেন্ট আকারে লিখতে পারেন আপনার স্মৃতিগুলো, facebook.com/ilovedhakafm। এদিকে আমাদের ঋতু পাখি যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ঋতু পাখি, বহুদিন পরে দেখলাম। আচ্ছা, অনেকদিন পর যুক্ত হলাম ঢাকা এফএম 90.4 এ, আমি শাহিনুর আক্তার ঋতু, সাথে আছি রাজশাহী থেকে, শুনছি কথা ভালো লাগছে, প্লে লিস্টে সিফাত ভাইয়ের কথা থাকলে বাজিয়ে দেন। সিফাত ভাই কথা বলছে, সিফাত ভাইয়ের আরো কথা লাগবে না? আচ্ছা ওকে, সাথে আছি সবসময়, থ্যাংক ইউ ঋতু পাখি, এবং আশা করব যে আপনি নিয়মিত থাকার চেষ্টা করবেন। আমি জানি না আসলে কেন এতদিন আপনি আসেন নাই, হয়তো বা কোনো কারণে আপনি ব্যস্ত ছিলেন বা কিছু। এদিকে আরো যারা আছেন, আমাদের অমৃত বোস লিখেছে মেঘলা ঠান্ডা ওয়েদার। আচ্ছা, কলকাতায় সেম মানে একই অবস্থা আর কি, খুবই ভালো, তাহলে তো মাথা টাথা সব ঠান্ডা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমি মারিয়া। ওয়ালাইকুম আসসালাম, মারিয়া মাহি রংপুর থেকে, এক্সাম 2 তারিখ থেকে, খুবই অসুস্থ, আজকে খুব জ্বর আসছে, একটুও পড়তে পারি নাই, দোয়া করিও। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু, আর এবং এখন কিন্তু ঘরে ঘরে জ্বর হচ্ছে আসলে, তো চিন্তিত হবেন না, যে মানে যা যা মানে মেডিসিন নেওয়া দরকার বা রেস্ট নেওয়া দরকার সেটা আপনি নেন, আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, এবং পরীক্ষা নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি মনে হবে ব্ল্যাঙ্ক মনে হবে, যে না আমি কিছু পারি না, কিন্তু বেশি চিন্তা করতে যাবেন না, আপনি চিন্তা করবেন যে আমার পরীক্ষা এটা এটা আসার কথা, বা সিলেবাস বলেন বা আমার যেটা আমার আয়ত্তের মধ্যে আছে সেগুলো সবগুলি আমি কমপ্লিট করেছি এবং আমি পারি। সো এই কনফিডেন্সটা আপনাকে কিন্তু অনেক সামনে নিয়ে যাবে, এবং আপনার সুস্থতার জন্য অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, এখানে আছেন আমাদের রিমা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সিলেট থেকে আছেন তিনি, কেমন আছেন? হাজির হয়ে গেলাম আপনার দুষ্টু মিষ্টি হাসি মাখা কথাগুলো শোনার জন্য। আচ্ছা তাই নাকি, ওকে, থাকবো পুরোটা সময় জুড়ে, থ্যাংক ইউ রিমা। আর এদিকে আরেকজন বন্ধু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমাদের বন্ধু লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন, নাম তো দেন নাই, যদি এখন আপনার নাম খুঁজতে হলে আমাকে আবার পেছন দিকে যেতে হবে আর কি। নুসাইবা, আমাদের নুসাইবা, নুসাইবা তো সবসময় নাম দেয়, আজকে কি হলো? আচ্ছা, লেখার সময় আমি পড়ে ফেলছিলাম। এনিওয়ে, ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য কিন্তু একটা ভালো সুসংবাদ আছে, এটা অবশ্যই আমার জন্য খুবই ভালো, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার খারাপও একদিক দিয়ে, ভালোটা হচ্ছে নেইমারকে সম্ভবত আমরা পেতে যাচ্ছি স্কটল্যান্ডের সঙ্গে, মানে নেক্সট ডে যে ম্যাচটা হচ্ছে ভোর চারটায়, তো সেই ম্যাচে কিন্তু আনচেলত্তি মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছে যে নেইমার খেলতে পারেন, কিন্তু কত মিনিট খেলাবেন, 90 মিনিট খেলবেন নাকি কিছু সময়ের জন্য নামবেন সেটা এখনো কিন্তু তিনি কনফার্ম বলেন নাই। কারণটা হচ্ছে নেইমার জুনিয়র কিন্তু একটা দীর্ঘ সময় ব্রাজিলের ন্যাশনাল টিমের সঙ্গে খেলছেন না, প্রায় 3 বছরের মতো, তো সেই ক্ষেত্রে সিংটা যদি না থাকে তাহলে ওয়ার্ল্ড কাপ মঞ্চে কিন্তু এটা খুব বড় একটা উইক পয়েন্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করি, আর নেইমার যথেষ্ট ব্রিলিয়েন্ট একজন প্লেয়ার, তো সেই ক্ষেত্রে আশা করব যে না তিনি সেভাবেই মানিয়ে নেবেন এবং তিনি গোলের দেখা পাবেন এবং আমরা খেলাটা এনজয় করতে পারবো, এটা হচ্ছে বড় ব্যাপার। বেস্ট অফ লাক নেইমার, এবং নেইমারের ইঞ্জুরি পুরোপুরি যে সুস্থ হয়ে গেছে ব্যাপারটা তা না, কিছুটা তো রয়েই গেছে, তো সেই ক্ষেত্রেও দেখা যাক কি হয়। স্কটল্যান্ডের সঙ্গে যেহেতু যদিও ব্রাজিলের চিন্তাটা খুব বেশি যে তা না, তারপরেও তারা আশা করি যে নিজেদের ফর্মে যদি ফিরে আসে অবশ্যই এই ম্যাচে তারা ভালো একটা স্কোর করতে পারবে। ওকে ভাইয়া, কালকে জয়েন হতে পারি নাই, বাসায় গেস্ট আসছিল। ওকে, নো প্রবলেম নুসাইবা। আচ্ছা, নেইমারকে নিয়ে তো কথাবার্তা হয়ে গেল, এখন দেখা যাক যে নেইমার কি আসলেই নামে কিনা মাঠে। যেটা নিউজ দেখছিলাম আসলে, সো তিনি কতক্ষণ খেলবেন এই ব্যাপারে আসলে কোনো কিছুই নাই, শুধুমাত্র আছে যে তিনি আসলে খেলতে পারেন নেইমার, এবং মানে আশা করব যে তিনি ভালোই খেলবেন এবং ইঞ্জুরি থেকে বেঁচে থাকবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। এনিওয়ে, আমি এখন একটা গানে চলে যাব, ফিরে এসে আরও বন্ধুদের যে যে কথাবার্তাগুলো আছে সেগুলো পড়বো, আর আপনারা অবশ্যই লিখতে পারেন, বলেই তো দিলাম কীভাবে লিখবেন, সেগুলো লিখে দিতে পারেন। যে গানটি আপনার জন্য প্লে করছি সেটা হচ্ছে দ্য চেন স্পোকার্সের লেটস ইউ গো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: প্রথম ঘন্টার শেষের দিকে আমরা প্রতিদিনই আড্ডার সময় মনে হয় যে না তিন ঘন্টা তো আছি, তারপরে কিভাবে কিভাবে চলে যায় এটা আসলে বোঝা যায় না। সময়টা আসলে এমনই, সময় কখন চলে যায় সেটা আসলে চিন্তা করতে গেলে সময় আরো দ্রুত যায়। তো সেই ক্ষেত্রে আসলে সময়ের কাজ সময় করতে হবে, সময় নিয়ে বেশি ভাবা যাবে না। যখন যেটা কাজ, যেমন যেই স্টুডেন্ট বন্ধুরা আছেন তাদের পড়ালেখার ব্যাপারটি, এই কালকে করবো না, কালকে পড়বো না, এরকম করতে করতে কিন্তু অনেক পিছিয়ে যাবেন। সামনে যেহেতু এক্সাম, তো সেই ক্ষেত্রে আসলে যেমন এই এক্সামের পরেও কিন্তু আসলে কিছুদিন রেস্ট নিয়ে তারপর আবার কিন্তু শুরু করে ফেলতে হবে। প্রথম থেকে যদি আমরা আসলে একটু একটু করে পড়ালেখাটা নিজের মধ্যে আয়ত্ত করে ফেলি তাহলে কিন্তু শেষের দিকে খুব বেশি চাপ পড়ে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে আস্তে আস্তে করে পড়াটাকে কমিয়ে ফেলার জন্য, এটা কিন্তু একটা ট্রিক্স। সো এটা আশা করি ধৈর্যের ব্যাপার। আর প্রথমেই বলেছি আমার সবগুলো আড্ডাতে আমি বলি, ধৈর্য না থাকলে আপনি আসলে কিছু করতে পারবেন না। সো ধৈর্যটা বাড়াতে হবে, এটাও একটা ধৈর্যের একটা পরীক্ষা। আচ্ছা, এখানে যে যে বন্ধুরা আছেন তাদের কথা তো পড়তেই হয়, এত কষ্ট করে লিখেছেন। আর বলেছিলাম যে এই বৃষ্টির ভিতরে ফুটবল নিয়ে কোনো স্মৃতি আছে কিনা। বৃষ্টির ভিতরে যারা ফুটবল মোটামুটি একটু আটটুও খেলে, আমার মনে হয় বৃষ্টিতে একটা ওই ফিলটা থাকবেই, কারণ এরকম স্মৃতি থাকার কথাই যদি সে আসলেই ফুটবলটাকে খুব বেশি পছন্দ করে থাকে। আমাদের আতিকুল ইসলাম লিখেছেন, ভাই কেমন আছেন? আতিকুল আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এদিকে আছেন আমাদের বন্ধু তৌহিদুল, যুক্ত হয়ে গেছে। কি লিখেছে সে? বনশ্রী থেকে আছেন আমাদের বন্ধু। আছি তোমার সঙ্গে পুরোটা সময় জোর ওস্তাদ, ও থ্যাংক ইউ ভেরি মাচ তৌহিদুল, অবশ্যই থাকবেন সাথে, এবং তিনি সবসময় থাকেন ইনফ্যাক্ট, সত্যি কথা হচ্ছে এটা। যাই হোক, ঢাকায় তো বললামই যে ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই, খারাপ না আলহামদুলিল্লাহ, সুন্দর। আর এদিকে আবার মানে ট্রাইব্রেকারের নতুন নিয়ম নিয়ে কিন্তু বেশ কথাবার্তা চলছে, বিভিন্ন রিপোর্টে দেখলাম, নিউজ দেখলাম। সেটা হচ্ছে যে ফিফা নক আউটের আগেই কিন্তু আসতে পারে এই সিদ্ধান্ত, যেটা হচ্ছে আগে টস করা হতো যে কোন পোস্টে আসলে মানে এটা আপনার ট্রাইব্রেকারটা হবে। তারপর আবার আরেকটা টস করা হতো যেটা হচ্ছে কোন দল আগে এই ট্রাইব্রেকার অংশ নেবেন, তো সেটা হয়তোবা কমিয়ে একটাতে নিয়ে আসা হবে, একটা টসে নিয়ে আসা হবে, যে যিনি জিতবেন তিনি হয়তোবা, মানে ক্রিকেটের মতো যেটা। সো এরকম হতে পারে, সেটা নিয়ে গুঞ্জন চলছে, কথাবার্তা চলছে। সো দেখা যাক এটা ফাইনালি হয় কিনা, কারণ নতুন নতুন অনেক কিছু আমরা পেয়েছি। এবার ওয়ার্ল্ড কাপের ভিতরে আপনি দেখবেন যে রেফারিরাও কিন্তু খুব স্ট্রং, কোনো ফাউল হলেই কিন্তু হলুদ কার্ড, লাল কার্ড, লাল কার্ড তো অনেকগুলোই এই পর্যন্ত দেওয়া হয়ে গেছে। সো এবার রুলস কিন্তু খুব স্ট্রিক্ট। তো যাই হোক, যেই দলই হোক, যার পছন্দের দলই হোক, সব দলই খেলাটাকে খেলার মতো খেলে খেলুক, সবচেয়ে বড় কথা। কিন্তু ফুটবলের ভিতরে যেটা হয় অতিরিক্ত উত্তেজনাবশত মারামারি তৈরি হয়ে যায়, যেটা আনএক্সপেক্টেড। অবশ্য এখানে থেকে উত্তেজনা ধরে রাখাও টাফ, কারণ যারা আসলে 90 মিনিট খেলছে, যদি কোনোভাবে আমাদের তো গায়ে চুলে টান দিলেই তারপর আবার মারামারি লেগে যায়, তাদের তো একদম ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, কারো তো পাও ভেঙে গেছে। তো যাই হোক, প্রত্যেকটা প্লেয়ার আসলে সুস্থ থাকুক এবং খেলাটাকে যেন আমরা এনজয় করতে পারি, সেভাবেও আসলে তারা খেলুক এবং কেউ ইঞ্জুর না হোক, কারণ ইঞ্জুরিগুলো খুব ভয়ঙ্কর হয়। তো সেদিকে একটু মানে সেটার জন্য অবশ্যই চাই যে না সবগুলো প্লেয়ার খুব সুস্থভাবে খেলুক এবং আমাদের একটা সুস্থ খেলা উপহার দিক, যেটা আমরা সব দেখতে যাই, টান টান উত্তেজনা, প্রথমে এখানে প্রথম তারপর আবার ওইখানে, একটা অন্যরকম একটা ফিল থাকবে 90 মিনিটে, আমরা সেটা ফিল করতে চাই। এটা চুপি চুপি চাই না, সেটা একদম জনসম্মুখেই চাই, তবে গানটা প্লে করতে চাই চুপি চুপি, বাই ফুয়াদ ফিচারিং মিলার। আর তাদের কিন্তু আরও একটা গান আসছে ওয়ার্ল্ড কাপ নিয়েই, এই ফুয়াদ এবং মিলার, দীর্ঘ বহু বছর পরে কিন্তু এটা আসছে। তো যাই হোক, আমরা এখন এই গানটা শুনি, সেটা বের হলে না হয় সেটাও শুনবো।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4। কৃষ্ণ

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

চেক এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। শুধু টিউন করে কিন্তু 90.4 শোনা যায় না, আপনি কিন্তু অ্যাপের মাধ্যমেও শুনতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে ঢাকা এফএম 90.4 এর অ্যাপটি, তারপর আপনি যে কোন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু এনজয় করতে পারেন। তো খেলাধুলা নিয়ে তো কথা হলো, এবার একটু বিনোদনে যাই। সালমান খানের খুব সম্প্রতি একটা ছবি খুব ভাইরাল হয়েছে, তার তেরে নামে তিনি লাস্টে একদম যখন একদম পাগল হয়ে গেছেন আর কি, তখন তার চুলের যেরকম ছিল একদম ছোট ছোট চুল, তো ওইটা ওরকম স্টাইলের একটা ছবি তিনি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যেটা জানা গেল, মানে অনেকে ধারণা করেছে তেরে নাম টু নিয়ে হয়তো বা এই ধরনের কিছু আসছে, হয়তো বা আসতেও পারে। তবে তিনি তার পরিবার এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু আসলে এটা জানা গেছে যে তিনি হচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকাতে, এবং তার বেশ কিছু অসুস্থতা রয়েছে, এবং সেটা আমরা অনেক আগে থেকেই জানি যে তিনি বেশ অনেকগুলো, আসলে তিনি একটু কি বলে এটাকে, কাইন্ড হার্টেড, এবং অবশ্যই মানুষকে অনেক, তার কলিগদের যতগুলো ইন্টারভিউ দেখেছি যে তিনি সকলকে অনেক সহযোগিতা করেন, ব্রন মেরু দিয়েও কিন্তু সহযোগিতা করেছিলেন, যেই কারণে তার শারীরিক কিন্তু অনেক ধরনের অসুস্থতা সৃষ্টি হয়েছে, এবং বয়স তো আছেই সব মিলিয়ে। যাই হোক, সুস্থ থাকুক তিনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত এত মানুষের এবং একটা যুগই গেছে আসলে এই শাহরুখ সালমান আমির, এবং আমরা যারা দেখেছি তাদের সিনেমাগুলো অসাধারণ ছিল আসলে। আমি অবশ্য সালমান খানের বর্তমান যেই স্টাইল এবং তার যে আগের সিনেমাগুলো, এই দুইটাতে আমি মিলাতে পারিনি। এটা আসলে আমি জানি না এটা কি আমারই ভুল কিনা, নাকি আসলে তিনি তার অ্যাক্টিং স্টাইল পরিবর্তন করেছেন, সেটা আসলে আমি জানি না। যাই হোক, আপনার এরকম কোনো কিছু মনে হলে আপনি কিন্তু অবশ্যই শেয়ার করবেন, সকল বন্ধুর কথাবার্তাই আসলে শুনতে চাই। এদিকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের অহনা বন্ধু যুক্ত হয়ে গেছেন। শুভ বিকাল ভাইয়া, কালকে আপনি অভিমান করেছিলেন না? আচ্ছা, কেমন আছেন? শুভ বিকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে হচ্ছে মুচকাটা করে দিল, আমি দুঃখিত। আচ্ছা, বুঝি নাই এটা, এটা হচ্ছে আমাদের নিজু যুক্ত হয়েছেন, লিখেছে ইলু কি হবর বদ্দা, ডিস্টিং ডিস্টিং, ওকে ডিস্টিং ডিস্টিং, এটা উচিত হয়নি কি ডাবল কামরুর সাথে, উচিত হয়নি, ভুলভাল বুঝায় বেচারার মুচকাটা ছাটাই করে দিল, বুঝি নাই এটা কোনটার কথা বলছেন। আচ্ছা, যাই হোক, আরো একটু বুঝিয়ে বলবেন। আর এদিকে আরো যে যে বন্ধুরা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুকে যুক্ত হয়েছেন আমাদের বন্ধুরা, অহনা এখানেও যুক্ত হয়েছেন, স্মৃতি বানান ভুল হয়েছে ভাইয়া, স্মৃতি তো স্মৃতি, এটা আবার বানানের কি আছে, তারপর আমি ঠিক করে দিব, সমস্যা নাই, ধন্যবাদ আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য। আর এরকম কোন স্মৃতি আছে নাকি অহনা বৃষ্টিতে ফুটবল খেলার? যদিও আসলে খুব ওপেনলি তো আপনারা খেলতে পারেন না, তারপর থাকে না বাসার ভিতরে, যেমন আমরা সবাই মিলে খেলতাম ছোটবেলায় কাজিন টাজিন সবাই, বৃষ্টি আসলে আসলে অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায়, অনেক অনেক কথা মনে পড়ে যায় যেগুলো এখনো করতে ইচ্ছা করে কিন্তু আসলে সময় আর সুযোগ হয় না। তবে এরকম যদি কোনো কিছু থেকে থাকে, কোনো স্মৃতি থেকে থাকে বৃষ্টির সাথে, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন আমার যে যে বন্ধুরা এই মুহূর্তে শুনছেন। আমাদের ফেসবুকের ফ্যান পেজে facebook.com/ilovedhakafm, এখানে পোস্ট করা আছে, পোস্টের নিচে কমেন্ট করতে পারেন, এবং চাইলে আমাকে লিখতে পারেন 01841 9। তো আপনারা খেলতে পারেন না, তারপর থাকে না বাসার ভিতরে, যেমন আমরা সবাই মিলে খেলতাম ছোটবেলায় কাজিন টাজিন সবাই, বৃষ্টি আসলে আসলে অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায়, অনেক অনেক কথা মনে পড়ে যায় যেগুলো এখনো করতে ইচ্ছা করে কিন্তু আসলে সময় আর সুযোগ হয় না। তবে এরকম যদি কোনো কিছু থেকে থাকে, কোনো স্মৃতি থেকে থাকে বৃষ্টির সাথে, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন আমার যে যে বন্ধুরা এই মুহূর্তে শুনছেন। আমাদের ফেসবুকের ফ্যান পেজে facebook.com/ilovedhakafm, এখানে পোস্ট করা আছে, পোস্টের নিচে কমেন্ট করতে পারেন, এবং চাইলে আমাকে লিখতে পারেন 01841 9049 04 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে গানটি শুনছি সেটা হচ্ছে

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
0: Metro 9040.

ঢাকা এফএম 90.4 এ সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040। কত কত স্মৃতি, কত কত কথাবার্তা, আহা হা। বৃষ্টি কিন্তু আগের মতোই আসে, কিন্তু সময়টা আর আগের মতো নাই। তো অবশ্যই এক একটা সময় এক এক ধরনের স্মৃতি তৈরি হয়। যেমন এই যে এখন যে বৃষ্টিটা আসছে, এর আগের চার বছরে যতগুলো বৃষ্টি আসলো সেগুলোর সময় তো ওয়ার্ল্ড কাপ ছিল না, এখন তো আসছে। তো এই ওয়ার্ল্ড কাপের সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব অনেক স্মৃতিও কিন্তু মনে পড়ে যায়। রিয়া লিখেছেন, আপনাকে শুনতে চলে এলাম ভাইয়া। শিওর, ওয়েলকাম রিয়া। অহনা ইসলাম লিখেছে, কোন এক বৃষ্টির দিনে বাসায় বসে টিভিতে ফুটবল খেলা দেখছিলাম, এটাই আমার স্মৃতি। আপনার স্মৃতি থাকলে বলেন। আমার অনেক স্মৃতি আছে আসলে ফুটবল, ধরেন যে যখনই কোন বৃষ্টি আসতো তখন তো ঘুড়ি উড়ানো সম্ভব ছিল না, তো ঘুড়ি উড়াতে পারতাম না। এটা আমার একটা মোস্ট ফেভারিট খেলা ছিল, ঘুড়ি উড়ানো, ঘুড়ি কাটাকাটি আর কি। মানে এক একটা এই যে এক এক রকম খেলা ছিল। তারপর ক্রিকেট খেলা, বৃষ্টির সময় ক্রিকেট খেলাও সম্ভব না, তো সেই ক্ষেত্রে তখন কি খেলা যায়, বিকেলটা তো আর এভাবে নষ্ট করা যায় না, তো সেক্ষেত্রে কি করা যায়, ফুটবল খেলি চলো। তখন আমরা এক করলে ছাদে ফুটবল খেলতাম, নয়তো আমরা বাড়ির নিচে চলে যেতাম। মানে নিচে মোটামুটি ভালোই উঠান ছিল, এবং মাঝে মাঝে আমরা রাস্তায় যখন এরিয়ার বা মহল্লার ভাই বন্ধুরা যখন চলে আসতো যে ভাইয়া চলো খেলি, ওকে তখন আবার রাস্তায় খেলতাম। কিন্তু সেই সময় অবশ্য খেলাটা টাফ ছিল, পিচ ঢালা পথ, সেখানে আবার পায়ের চামড়া উঠে যেত আর কি, যেহেতু আমি প্রো ফুটবলার নই। তো এই স্মৃতিটা আমার বারবার মনে পড়ে। এবং বৃষ্টির দিনে অবশ্য ফুটবল খেলার মধ্যে আরেকটা ব্যাপার হয় যে বল যখন কিক করতে যাবেন, পানি যদি জমে থাকে, বল আপনার সামনে আসুক আর না আসুক, পানি আপনার চোখে যাবেই। তো এই স্মৃতিগুলো মনে পড়ে আমার। থ্যাংক ইউ অহনা আজ করার জন্য। উম্মে রায়হান আছেন আমাদের সঙ্গে, যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে গেলাম সিফাত ভাইয়া, ওয়েলকাম উম্মে রায়হান। আরও আছেন আমাদের সঙ্গে, কে কে আছেন? আচ্ছা, লামিয়া জান্নাত লিখেছিলেন, একটু দেরি হয়ে গেছে, পর্তুগাল তো কাল জিতলো, আছি পুরো সময় আপনার সাথে। ইয়াস, পর্তুগাল গতকালকে ফর্মে ফিরে এসেছে, একেবারে উজবেকিস্তানকে 5 গোল দিয়ে দিয়েছে। তো এটা অব্যাহত রাখতে হবে এই ধারাটা, আদারওয়াইজ সমস্যায় পড়তে হবে। এবং রোনালদো গোল পেয়েছে, এটা একটা বড় ব্যাপার, কারণ রোনালদো দীর্ঘ সময় ধরে গোল পাচ্ছিলেন না। ফাইনালি তিনি কালকে কিন্তু জোড়া গোল পেয়েছেন, এবং একটা হ্যাট্রিকের চান্সও ছিল, কিন্তু আসলে হয়তোবা ভাগ্যে ছিল না, দ্যাটস ওয়াই অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেটা আর ম্যানেজ করা যায়নি। যাই হোক, এদিকে আছেন আরও যারা আমার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে। অহনা কি লিখেছেন, অহনা করেছিলাম একটু অভিমান, এখন একটা কষ্টের গান বাজান। ওহো হো, আহা, কষ্টের গান বাজাবে কিনা জানি না, তবে অভিমান কেন করবেন, শুধু আপনি পুরনো বন্ধু না, পুরনো বন্ধুরা তো জানেন, নতুন কোনো বন্ধু হলে যদি এরকম হয় তখন একটা বোঝা যায়, যারা নতুন বন্ধু জানে না কিরকম কি, কিন্তু পুরনো বন্ধুদের তো জানার কথা যে না, আসলে মাঝে মাঝে এরকম হয় যে কমেন্ট পড়া হয় না, SMS পড়া হয় না, আর মাঝে মাঝে অনেক পড়া হয়। আর যাই হোক, যেটা হচ্ছে কথা, এটা হচ্ছে একটা গানে যাওয়া দরকার, সুন্দর একটা গান ওয়েট করছে আমার প্লেলিস্টে, সেটা হচ্ছে সেরাই। তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এ। ফিরছি একটু পরে আরো আরো কথাবার্তা নিয়ে, অবশ্যই আপনার স্মৃতির কথা, আপনার ফুটবল নিয়ে কোনো কথাবার্তা, বা বৃষ্টি আসলে আপনার কি মানে কথাগুলো বা কোন কথাগুলো মনে পড়ে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন 01841904904 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে। SMS আমরা ফিরবো, শীঘ্রই ফিরবো, তবে SMS এর বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি পসিবল হয় অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপাতত চলে আসুন, ঠিক আছে? সঙ্গে থাকুন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আচ্ছা, অহনা লেগেছে হচ্ছে আজকে ঢাকা মেট্রো বেশ শুনশান লাগছে, সেটাও ভালো, সবসময় ভিড় ভালো লাগে না, মাঝে মাঝে শুনশান নিরবতার প্রয়োজন আছে। রাইট না, ব্যাপারটা আসলে এরকম হয়, আর বুধবারে যেটা হয় সেটা হচ্ছে প্রায় সময় আপনি আমার পোস্ট পাবেন না, ফুল টাইম আমার সব সময় থাকা হয় না, কারণ মাঝে আরেকটা শো চলে আসে ক্যারিয়ার গসিপ, তো সব মিলিয়ে আবার SMS-টা আমরা চিন্তা করেছি না, SMS-টা আমরা পরে পড়বো, তো সেই ক্ষেত্রে আপনার এরকম মনে হতে পারে। আর বুধবারে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ গান প্লে হয় আর কি, কথার মাঝে মাঝে, ইনফোর মাঝে মাঝে। তো যাক, অহনা আবার সবকিছু মানে কি বলে এটাকে ফলো করে, বা অহনা আবার সবকিছু খেয়াল রাখে, এটা একটা ভালো, আমাদের ভালো ডিফেন্ডার, খুবই ভালো। আচ্ছা, এদিকে আরো যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনছেন ঢাকা FM 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে, এবং এখানে কথাবার্তা শেয়ার করছেন আমাদের অনেক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে বৃষ্টির ভিতরে কিন্তু আমরা অনেক আসলে দুর্ঘটনাও দেখি, তো সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যে একেবারে ওই যে দেখবেন যে অনেক সময় আর্থিং হয়ে থাকে, ইলেকট্রিক তার বা বলেন আপনার ঘরের সুইচ বলেন, এগুলো একটু বিশেষভাবে নজর রাখতে হবে। বাচ্চা কাচ্চা তারা তো বুঝেন, অনেক সময় দেখা গেছে যে হাত দিল, টাচ করলো, একটা দুর্ঘটনা ঘটলো, তো সেদিকে আপনার বিশেষ খেয়াল রাখতে হবে। এবং ত্রুটিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা বা বিদ্যুৎ সংযোগ এগুলো চেক করে রাখবেন, এই যখন স্পেশালি এই গরমের সময়টা আসবে, বৃষ্টি বর্ষার সময় আসবে, তখন কিন্তু এই রিস্কগুলো বেশি থাকে। অহনা ইসলাম আরো লিখেছিল আমাদের ফেসবুকে, ক্লাস 9-এ থাকতে নানুর বাড়ি ময়মনসিংহে বেড়াতে গিয়েছিলাম, তখন আমার খালার সাথে বৃষ্টিতে ভিজে গাছের আম আর জাম কুড়িয়ে খেয়েছি, আহাহা। আচ্ছা, ওটাই আমার বৃষ্টির দিনের সবচেয়ে স্মৃতিময় স্মৃতি, এটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার, ভাবতে পারেন ওই রকম একটা দিন, এখন কি ভাবতে পারেন? যাই হোক, এটার উত্তর জানাবেন খোলা চিঠির মাধ্যমে, না না খোলা চিঠি গানটার নাম, সঙ্গেই থাকুন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, খোলা চিঠি শুনতে থাকুন।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

শুভ সন্ধ্যা। আর নতুন একটা ঘন্টা, শেষ ঘন্টা শুরু হয়ে গেল। সিফাত আপনার সঙ্গে আছি, ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন এবং চলছে ঢাকা মেট্রো 9040 এবং এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040। কালকে আবার রিদমকে পেয়ে যাবেন একই সময়ে উইকেট বাজ নিয়ে। সো অবশ্যই যুক্ত হবেন, কারণ প্রতিটা আপনাদের জন্যই আসলে প্রতিটা আয়োজন যেখানে আপনাকেই আসলে প্রয়োজন। তো এখানে আমাদের একজন বন্ধু যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুধু না সালাম দেন তারপর আর কিছু লিখেন না কেন, কাহিনী কি বলেন তো? আচ্ছা, এখানে অহনা লিখেছে, আজকে অহনা একদম পুরো খালি মাঠ পেয়েছে, একদম ইচ্ছা মতো কথাবার্তা লিখছে, অনেক প্রশংসা করেছে। আপনাকে যতটা পচা ভেবেছিলাম আপনি আসলে ততটা পচা না। আমি তারপরে চিন্তা করেছিলাম যে তিনি বলবেন যে না আপনি তার চেয়েও বেশি পচা আর কি। ওকে, গতকাল আমার কমেন্ট দেরিতে পড়ে হালকা মন খারাপ করেছিলাম, না হালকাটাই কেন হবে মন খারাপ আমার, সেটা হচ্ছে কথা। আচ্ছা, আজকে সব কমেন্ট মেসেজ পড়ে দিয়েছেন, দোয়া করেছেন, না আমার আসলে ওই ধরনের কিছু হওয়ার কোনো ইচ্ছেই নেই। আর দোয়া করবেন যেন ভালো থাকি, এবং যদি কোনো তথ্য থাকে আমার কাছে এবং সেই তথ্য যেন আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে, যেটা আপনার আমার আমাদের সবার জন্য অনেক বেশি পরিমাণ উপকারী হবে আর কি, যেটা হচ্ছে কথা। আর এদিকে আবার আরেক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে এই যে বলিউডে আপনি দেখবেন, বলিউড বা সাউথের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে যে কে কার চেয়ে বেশি পারিশ্রমিক নিবে। মানে অবশ্যই তাদের ওই যোগ্যতা অনুযায়ী নিবে, কারণ 100 কোটি চাইলেই তো আর দিবে না। সো 100 কোটির মানে পাওয়ার মতো সেই কাজটা তো দেখাতে হবে, যেটা অলরেডি কিন্তু শাহরুখ, আমির, আল্লু অর্জুন সহ আরও অনেকেই, জুনিয়র, এনটিআর অনেকেই করেছেন এটা, ঠিক আছে, সালমান খান, সবাই করেছেন আসলে ইনফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আবার সে একটা নতুন রেকর্ড করছে, সেটা হচ্ছে রণবীর সিং, শোনা যাচ্ছে আর কি। এটা সেটা হচ্ছে এক সিনেমা থেকেই আয় হচ্ছে আপনার 325 কোটি রুপি, ভাবা যায়। কিছুদিন আগেও কিন্তু তিনি ফ্লপ নায়ক ছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি ধুরন্ধর করে মোটামুটি বেশ ভালোই একটা নাম করেছেন এবং সেখানে তার অ্যাক্টিং ভালোই ছিল। যদি আমি ধুরন্ধর 2 দেখি নাই, ধুরন্ধর 1 দেখেছি, এবং তাদের সিনেমার ভিতরে আমার একটা জিনিস যেটা খুব বেশি মানে ক্রিটিক্যাল মনে হয়, ক্রিটিক্যাল কি, আমার কাছে মনে হয় যে গল্পগুলো একই টাইপের থাকে, হয়তো বা কিছু ঘটনা এদিক সেদিক থাকে। সো এই কারণে আসলে এই প্যাটার্নের সিনেমাগুলো আমার কাছে খুব দেখতে একটু মানে কেমন জানি লাগে আর কি। যাই হোক, এই মডেল কিন্তু মডেল 2023 সালে কিন্তু পাঠানো জওয়ান সিনেমা থেকে আসলে শাহরুখ খান প্রায় 200 কোটি রুপি কিন্তু তিনি তারা আসলে আয় করেছিলেন। একইভাবে সুলতান ও টাইগার জিন্দা হ্যায় থেকে কিন্তু সালমান খান কামিয়েছিলেন 150 থেকে 200 কোটি, এবং দাঙ্গাল এবং সিক্রেট সুপারস্টার থেকে আমির খানের আয়ও কিন্তু 100 কোটি রুপি ছিল সেখানে। তবে রণবীরের 325 কোটি রুপির আয়ের দাবি এবার আগের সব হিসাব নিকাশ কিন্তু পাল্টে দিয়েছে। সো দেখা যাক সামনে তিনি আসলে তার এই হাইপটা ধরে রাখতে পারে কিনা এই রণবীর সিং। যে অবশ্য ধুরন্ধরে রণবীর সিং এর অ্যাক্টিং অ্যান্ড ফাইটিং স্কিল প্লাস হচ্ছে তার লুক অসাধারণ ছিল নিঃসন্দেহে, খুব মজার একটা সিনেমা। মজার মানে কি, আপনি উপভোগ করতে পারবেন, স্পেশালি ধুরন্ধরের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা বা সবচেয়ে জোস অ্যাক্টিং যিনি করেছেন তিনি হচ্ছে অক্ষয় খান্না, এবং তিনি পুরো আসলে সিনেমাটাকে নিজের দিকে নিয়ে নিয়েছে। তিনি যখনই স্ক্রিনে আসছিলেন তখনই কিন্তু সবাই আসলে হুমড়ি খেয়ে পড়ছিল যে আসলে কি হতে যাচ্ছে, তিনি কি করবেন। রেহমান ডাকাইত যিনি ছিলেন আর কি, বেসিক্যালি তার উপরে করা হয়েছে, মানে আর কি তার নাম ছিল রেহমান ডাকাইত। সো সে কিন্তু অসাধারণ অভিনয় করেছে, যেটার অলরেডি একটা গানও কিন্তু অনেক বেশি পরিমাণ হিট। এই সিনেমার অবশ্য সবগুলি গানই হিট, তার মধ্যে হচ্ছে ফানলা যেটা ফ্লিপার আচ্ছির, তো সেটা কিন্তু আসলে অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে ধুরন্ধরের যে বাকি গানগুলো আছে সেগুলোও কিন্তু অনেক অনেক হিট করেছে, যেমন কারবা কি আমরা গতকালকেও শুনলাম, এটা তো অসাধারণ বেশ কিছু গান আছে, এটা ভালো। বলিউডের সিনেমা আগে আমরা ওয়েট করতাম, বলিউডের সিনেমা দেখি আর না দেখি গানগুলো কিন্তু শুনতে হবে, গানগুলো এত মেলোডিয়াস ছিল, কিন্তু তারপর পরবর্তীতে সামহাও সেটা ফল করেছে, কারণ এখনো আপনি দেখবেন যে শুধুমাত্র পুরনো গানগুলোকে আবার নতুনভাবে রিমেক করছে, নতুন গানগুলো তেমন একটা সাড়া ফেলতে পারছে না, যেটা আবার সাউথ কিন্তু কাভার করে ফেলেছে। এবং আমাদের বাংলাদেশ নিয়ে বলার কোনো কিছু নেই, আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই সুন্দর সুন্দর অনেক গান হচ্ছে, মেলোডিয়াস গান, রক গান সবকিছু মিলেই, মানে আপস অ্যান্ড ডাউন থাকে সবকিছু মিলেই, এক এক সময় এক একটা জিনিসের আসলে ট্রেন্ড আসে, তবে আমাদের বাংলা মিউজিক সবসময় সমৃদ্ধ, সবচেয়ে সমৃদ্ধ। ওয়েট করতাম বলিউডের সিনেমা দেখি।

গান বেশি প্লে করবো, তারপরে বলে ফেললাম। আচ্ছা, গানে যাওয়ার আগে আমাদের একজন বন্ধুর কথা পড়ে নেই। আমি ফজলুর রহমান অর্ণব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আপনাদের ঢাকা এফএম এ সুযোগ আছে না এই ধরনের? আসলে সুযোগ নাই অর্ণব, যদি সামনে হয় অবশ্যই আপনি জানতে পারবেন। তবে অর্ণব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি জয়েন করেছেন আমাদের সঙ্গে এবং লিখেছেন আপনার কথাবার্তাগুলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সঙ্গেই থাকবেন। যে গানটা এখন শুনবো এটা আসলে আমার মনে হয় ম্যাক্সিমাম বন্ধুরই প্রিয় গান, সেটা হচ্ছে অঙ্কন অ্যান্ড আফরিনের লং ডিস্টেন্স লাভ। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: Ay, Master Honda B.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040।

ঢাকা মেট্রো 9040 তে সিফাত আপনার সঙ্গেই আছি, শুনছেন আপনি ঢাকা এফএম 90.4। শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এখন অনেকেই হয়তো রাস্তায় আছেন, বাসায় ফিরছেন, বৃষ্টি বৃষ্টি যেহেতু ওয়েদার একটু স্বস্তি তো পাবেনই, আর সাবধানে যাবেন, বেশি বেশি করে পানি পান করবেন, আসলে এটা রাস্তায় থাকেন বাসায় থাকেন সাথে একটা পানির বোতল রাখবেন যেন আর কি কিছুক্ষণ পরপরই আপনি পানিটা পান করতে পারেন, কারণ এই একটা অভ্যাস আমাদের অনেকের মধ্যেই নেই, আমার মধ্যেও অনেক সময় থাকে না, মানে জোর করে মনে করাতে হয়, সো বেশি করে পানি পান করতে হবে। আমাদের উমের রেহান লিখেছে আবারও যুক্ত হয়ে গেল, আবারও যুক্ত হয়ে গেল, মানে মাঝে ছিলেন না আপনি। আচ্ছা সিরাজ ভাই, সম্ভব হলে আপনার গাওয়া একটা গান শুনে, আচ্ছা আমার একটা গান কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে, নিশ্চয়ই আপনি শুনেছেন হয়তো বা। রাবেয়া মুমু লিখেছিলেন হাই ভাইয়া, হ্যালো রাবেয়া মুমু, কেমন আছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। এদিকে রায়ান লিখেছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, ছোটবেলার কথা মনে পড়ে গেল এই বৃষ্টিতে, বৃষ্টি আসলে ফুটবল খেলা কখনো মিস হতো না, হ্যাঁ সেটাই সেটাই দেখতাম, বা আমি আসলে জানি আর কি, সো যাক ভালোই হলো। এদিকে দেখতে পাচ্ছি মিতু, মিতু তিনি হোয়াটসঅ্যাপে নতুন মনে আমাদেরই বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে। মিতু লিখেছেন ভাই আমি তো খেলতাম না, তবে আমি দেখতাম বৃষ্টি দিয়ে আমার মানে জানলা দিয়ে আমার খেলা দেখতে খুব ভালো লাগতো, আমার এলাকায় যখন বৃষ্টির ভিতরে রাস্তায় খেলতো সবাই ফুটবল তখন খুবই ভালো লাগতো। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্মৃতি শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকেই শেয়ার করেছিলেন, আজকে যেহেতু আরো কথা একটু কম বলছি এই জন্য আসলে বাকিগুলো পড়ে নিলাম, ম্যাক্সিমামই অনেকে আমাকে লিখেছিলেন কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করি দোয়া করবেন যেন ভালো থাকি। আর আজকে বিদায় নিলেও আগামী রবিবার ইনশাল্লাহ আবার সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু চক্কর বক্কর বাতচিত নিয়ে হাজির হয়ে যাবো, না এখনই বিদায় নিচ্ছি না, এখন আরো গান শুনবো, বিদায় নেওয়ার জন্য আরো একবার আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিলেন, এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সঙ্গেই থাকবেন, কারণ বিভিন্ন ইনফরমেশন আপনি পাবেন ঢাকা এফএম এর পেজে। অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, facebook.com/ilovedhakafm, এখানে কিন্তু আবার পাবেন ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যান্ড বিভিন্ন জার্সি প্লেয়ার বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আপনি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। সো এটা যখন ফুটবল খেলা যখন আসে তখন আমাদের তর্কের লেভেলটা অনেক বেড়ে যায় একদল আরেক দলের সঙ্গে, তো আপনি যখন জেনে যাবেন এই ব্যাপারগুলো তখন আপনার তর্কটা কিন্তু অনেক বেশি পরিমাণ সহজ হবে। তর্ক কিন্তু তারাই অনেক ভালো করে যারা আসলে খুব ভালো জানে, যদি আপনার কাছে অনেক ইনফরমেশন থাকে তাহলে আপনি তর্কে জিতে যাবেন, আর যদি ইনফরমেশন না থাকে তাহলে ওই যে চিৎকার চেঁচামেচি করে হেরে যাবেন, তো ব্যাপারটা অনেকটা এরকম। এই জন্য মানে পেজ থেকে হোক আপনার নিজের কারণে হোক আপনি সবসময় তথ্য সংগ্রহ করুন, সঠিক তথ্য অবশ্যই, এবং সেটা নিয়ে পড়াশোনা করুন, দেখুন কি অবস্থা, এটা কি হতে পারে, সাজেশন দিন, ঠিক আছে, মানে সবসময় ব্রেনটাকে একটু ব্যস্ত রাখেন আর কি, তার মানে এই না যে আবার রাত্রেবেলা না ঘুমিয়ে ব্যস্ত রাখবেন, রাত্রেবেলা 8 ঘন্টা কিন্তু ঘুম হতেই হবে। যাই হোক, এখন ঘুমানোর না ঘুমান, কিন্তু গানটা কিন্তু আমার সেটাই রয়েছে, ঘুমন্ত শহরে, খুব জনপ্রিয় একটা গান এলআরবি আয়ুব বাচ্চুর, আমাদের প্রয়াত আয়ুব বাচ্চুর স্যারের, এবং যদিও আমি যে ভার্সনটা প্লে করছি সেটা কিন্তু নতুন একটা ভার্সন এই গানটারই, যেটাতে ভয়েস দিয়েছেন জোহাদ, রাফা, শাকিব, ফুয়াদ অ্যান্ড বিএচএন, তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে, ঘুমন্ত শহরে চলে যাই, চলুন এবং শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বারাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।
4: খুব
0: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: destination, এক স্টেশন।
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মেট্রো 9040।
3: ঢাকা এফএম শুনছেন, সিফাত ছিলাম আপনার সাথে আপনার পছন্দের প্লেলিস্ট নিয়ে। আজকের মতো জার্নি শেষ করছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনার
2: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: 90.4 FM।

0: in Dhaka FM 90.4.
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে বেজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লালগালিচা সম্বর্ধনা ও গার্ড অফ অনার প্রদান। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে ঐক্যমত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আসন্ন অর্থবছরের বাজেটে প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে, সংসদে জানালেন অর্থমন্ত্রী। আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ে পরীক্ষা অভিন্ন প্রশ্ন পড়তে হবে বললেন শিক্ষামন্ত্রী। ইউরোপ জুড়ে চরম তাপপ্রবাহে পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেনে রেড অ্যালার্ট এবং স্বাস্থ্য সতর্কতা জারি। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1:00 কানাডা সুইজারল্যান্ডের এবং কাতার বসনিয়া হার্জেগোভিনার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে বেজিং এ পৌঁছেছেন। তিনি আজ স্থানীয় সময় বিকেল 5:35 বেজিং এর চাওমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় চাওমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীকে লালগালিচা সম্বর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও উই তাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এর আগে তারেক রহমান স্থানীয় সময় দুপুর 1:58 দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে দ্রুত গতির বুলেট ট্রেনে করে বেজিং এর উদ্দেশ্যে রওনা হন। এছাড়া আজ সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও CEO আলিয়াস জুলিং এর সভাপতিত্বে দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওজলাস বেতকেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসরিন উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলাইকো স্পাইচ ও গিনির প্রধানমন্ত্রী আমাদো উরি বাহ ও অধিবেশনে যোগ দেন। 90টিরও বেশি দেশ থেকে 1,700 বেশি প্রতিনিধি, নীতি নির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে গত সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দালিয়ানে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওজলাস বেতকেনভ। আজ জাতীয় সময় সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF গ্রীষ্মকালীন ডাভোস এর সাইড লাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়ী এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন বলে জানান। বাংলাদেশ থেকে কাজাখস্তানের দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন দেশটির প্রধানমন্ত্রী ওজলাত বেতকেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও বৈঠক করবেন। আগামী শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। তারেক রহমান আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, সুরক্ষা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার 2026-27 অর্থবছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। তিনি আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানান। সংসদের বৈঠক আজ বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থমন্ত্রী জানান, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা 23.16 লাখ মেট্রিক টন থেকে 24.50 লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা 38.19 লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে 41.29 লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, সর্বজনীন পেনশন স্কিম গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তিনি আজ রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন HSC ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা জানান।
2: আপনার টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে দেখুন, আপনারা আলাদা হয়ে আছেন। যেমন HSC ভোকেশনাল, তারা দেয় ইংরেজি বাংলা ফার্স্ট ইয়ারে 100, সেকেন্ড ইয়ারে 100, বাট সে কমন, সবার সাথে কোন রকম ভিন্ন প্রশ্ন হবে না।
0: শিক্ষামন্ত্রী আরও বলেন, 2022 সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী 2 বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে এগিয়ে আসছে। তিনি আজ মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করেন এবং খালপাড়ে একটি তাল গাছের চারা রোপণ করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রায় 137 কোটি টাকা মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শীর্ষ তহবিল ইউনিসেফের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। এই সহায়তার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ার দেওয়া এই তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় করবে ইউনিসেফ। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ সরকার। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। দীর্ঘমেয়াদে 2050 সালের মধ্যে এই হার 30-50% উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের ছাদে স্থাপিত একটি রুফটপ সোলার প্ল্যান্ট দেখিয়ে দিয়েছে কিভাবে অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদন, আয় এবং পরিবেশ সুরক্ষার উৎসে পরিণত করা যায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: এক সময় ভবনের ছাদ ছিল কেবল অব্যবহৃত খোলা জায়গা, কিন্তু এখন সেই ছাদই হয়ে উঠছে পরিচ্ছন্ন জ্বালানির নতুন উৎস। রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ ভবনের ছাদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে 150 কিলোওয়াট পিক ক্ষমতার একটি রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 500 থেকে 600 ইউনিট এবং মাসে প্রায় 15,000 ইউনিট পরিচ্ছন্ন বিদ্যুৎ। বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুহানি বাংলাদেশ বেতারকে বলেন, বিনিয়োগ ভবনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে কিভাবে টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে অর্জন করা সম্ভব।
4: বিনিয়োগ ভবনের ছাদ আজ শুধু একটি ভবনের অংশ নয়, এটি বাংলাদেশের সবুজ জ্বালানি রূপান্তরের একটি সফল উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন অতিরিক্ত সরকারি বিনিয়োগ ছাড়াই অব্যবহৃত ছাদকে আয় ও জ্বালানি উৎপাদনের উৎসে পরিণত করা হয়েছে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ বিডা ব্যবহার করছে আর বাকি অংশ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হচ্ছে। বিনিয়োগ ভবনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে কিভাবে টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে অর্জন করা সম্ভব।
3: শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশ সুরক্ষাতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান এই প্রকল্প। প্রতি বছর প্রায় 150 থেকে 180 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করছে এটি। এদিকে জলবায়ু বাজেট প্রতিবেদন 2026-2027 অনুযায়ী প্রায় 50 লাখ টাকার বিনিয়োগে নির্মিত এই প্রকল্প থেকে বছরে আয় হতে পারে 14 থেকে 15 লাখ টাকা। ফলে 3.5 বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগের প্রশংসা করে বিশ্বগ্র বলছেন, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের বিকল্প নেই। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম,
5: সময়ের সাথে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের যে ক্যাপিটাল কস্ট সেটাও অনেকটা কমেছে, ইন্ডাস্ট্রিগুলোতে জনপ্রিয়তা যথেষ্ট পরিলক্ষিত হয়। এর পাশাপাশি সরকারি স্থাপনা যেগুলো আছে, যেখানে যথেষ্ট জায়গা আছে, সেখানেও ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ করা যেতে পারে এবং সরকার যে উদ্যোগ দিচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে আমাদের এটাকে এক্সপিডাইট করতে হবে।
3: বিশেষজ্ঞদের মতে, অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে দেশে। ফলে প্রতিটি নতুন সৌর প্যানেল শুধু বিদ্যুতের উৎস নয়, বরং একটি সবুজ টেকসই ও জ্বালানি নিরাপদ বাংলাদেশের প্রতীক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অগ্রাধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বিএনপিকে একটি গোষ্ঠী সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, তবে ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটির নেতৃবৃন্দের চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এ সময় উপস্থিত ছিলেন। দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী 28 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এই দিন 6 মাস থেকে 59 মাস বয়সী 2 কোটি 35 লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শিশুদের সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে আবারও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন। আগামী 28 জুন থেকে দেশব্যাপী একযোগে শুরু হবে এ কার্যক্রম। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এবারও 6 মাস থেকে 5 বছর বয়সী কোটি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্ধত্ব নিবারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের ঝুঁকি কমাতেই এই নিয়মিত আয়োজন। এবারের ক্যাম্পেইনে 2,35,14,972 জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের সংখ্যা যাদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 28,38,794 জন এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের সংখ্যা যাদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে 2,05,76,178 জন। ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, শিশুদের মেধার উন্নয়নে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ। ঢাকা সহ দেশের কোথাও ভিটামিন এ ক্যাপসুলের সংকট নেই বলেও জানান তিনি।
7: এই বিষয়টাতে যে কোন একটা শিশু যাতে এই সুবিধার বাইরে না থাকে, আমাদের কিন্তু কোন টিকা সংকট নেই, বিশেষ করে ঢাকায়, সারা বাংলাদেশেও নেই।
6: এ বিষয়ে বাংলাদেশ বেতারকে যেমনটা বলছিলেন বিশিষ্ট পুষ্টিবিদ ডক্টর আদলিয়া জাহান আরশি,
8: ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তা কিন্তু নয়। ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেই সাথে ডায়রিয়া এবং হামের জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
6: আগামী প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে আগামী 28 জুনের এই ক্যাম্পেইনে আপনার শিশুকে কাছের কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে চরম তাপপ্রবাহে পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও স্পেনে রেড অ্যালার্ট এবং স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। আজ তাপদাহে ইউরোপের পশ্চিমাঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে এবং নেদারল্যান্ডের কিছু অংশে বিপজ্জনক আবহাওয়ার কারণে কমলা সতর্কতা জারি করা হয়। যুক্তরাজ্যের কিছু এলাকায় আগামীকালের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কায় বিরল রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েকদিনে এই তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও বিস্তৃত হতে পারে। পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে সপ্তাহের শেষ দিকে তীব্র তাপদাহের সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, স্পেন ও ইতালি। রেকর্ড তাপপ্রবাহে এসব দেশে বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ট্রেনের গতি হ্রাস পেয়েছে এবং কৃষকরা রাতে ফসল কাটতে বাধ্য হচ্ছেন। ফ্রান্সের পশ্চিমাঞ্চলে রেকর্ড সৃষ্টিকারী তাপদাহের কারণে আজ তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা থাকায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার থেকে ফ্রান্সে তাপদাহের কারণে পানিতে ডুবে অন্তত 48 জনের মৃত্যু হয়। এছাড়া গাড়িতে থাকা অবস্থায় তাপদাহে 2 শিশু প্রাণ হারায়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে শেষ ম্যাচে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে আজ রাতে অনুষ্ঠিত বই হাই ভোল্টেজ ম্যাচে সেলে সাউদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। নকআউট পর্বে টিকিট ও গ্রুপ সেরার মুকুট ধরে রাখার এই ব্লকবাস্টার ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় কোনো পরিবর্তনের আভাস না থাকলেও আক্রমণভাগে ফিরতে পারেন নেইমার জুনিয়র। এদিকে গতরাতে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড করা রাত, অন্যদিকে ইংল্যান্ডের গোলশূন্য হতাশা এবং কলম্বিয়া ও ক্রোয়েশিয়ার কষ্টার্জিত জয়, সব মিলিয়ে মাঠের লড়াই ছিল টান টান উত্তেজনায় ঠাসা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্রমশই জমে উঠছে ফিফা বিশ্বকাপ, ফুটবল প্রেমীদের চোখ এখন মাঠের পরবর্তী মহাদৈরথের দিকে। গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে আজ ভোরে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের লড়াকু দল স্কটল্যান্ড। ব্রাজিল সমর্থকদের জন্য ম্যাচটি হতে পারে আরও রোমাঞ্চকর, কারণ এই ম্যাচে দেখা যেতে পারে ফুটবল তারকা ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ভিনিয়াস রদ্রিগোরা আজ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবেন। অন্যদিকে স্কটিশদের জমাট বাঁধা রক্ষণভাগ সাম্বার ছন্দ রুখে দিতে কতটা প্রস্তুত তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। এদিকে একই সময়ে আটলান্টায় মাঠে নামবে মরক্কো ও হাইতি। এর আগে রাত একটায় মুখোমুখি হবে কানাডা সুইজারল্যান্ড, এবং ওয়াশিংটনে একই সময়ে মাঠে নামবে কাতার ও বসনিয়া হার্জেগোভিনার। এদিকে মঙ্গলবার গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই দেখা গেছে তীব্র লড়াই ও নাটকীয়তা। উজবেকিস্তানকে গোলের বন্যায় ভাসিয়েছে পর্তুগাল, অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে 5-0 ব্যবধানের এক বিশাল জয় পায় তারা। 41 বছর বয়সে এসেও বিশ্বকাপে জোড়া গোল করে এক অনন্য রেকর্ড গড়লেন CR7। সেই সাথে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ম্যাচে নুনো মেন্দেসের এক দুর্দান্ত ফ্রিকিক দলের বড় জয় নিশ্চিত করতে ভূমিকা রাখে। তবে অন্য মাঠে ঘানার বিপক্ষে মাঠে নেমে চরম হতাশ হতে হয়েছে থমাস টুখেলের ইংল্যান্ডকে। পুরো ম্যাচে প্রায় 79% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও গোলমুখ খুলতে পারেনি থ্রি লায়ন্সরা, ফলে ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থাৎ 13 বার গোলশূন্য ম্যাচ খেলার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিজেদের নামের পাশে জড়ালো ইংল্যান্ড। দিনের বাকি ম্যাচগুলোতে লড়াই হয়েছে সমানে সমানে। পানামাকে 1-0 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। মাঝমাঠে অধিনায়ক লুকা মদ্রিচের অনবদ্য পাসিং এর রাতে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আন্তে বুদেমির। অন্যদিকে DR কঙ্গোর বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লাতিন আমেরিকার দল কলম্বিয়াও। জেমস রদ্রিগেজের একের পর এক আক্রমণ তৈরির রাতে ম্যাচের 76 মিনিটে দানিয়েল মোনোসের করা একমাত্র গোলটি কলম্বিয়াকে পূর্ণ 3 পয়েন্ট এনে দেয়।
0: ক্রিকেট। ইংল্যান্ডে ICC নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে আগামীকাল বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধে 7:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে বেইজিং এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে ঐকমত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আসন্ন অর্থবছরের বাজেটে প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে সংসদে জানালেন অর্থমন্ত্রী। আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হবে বললেন শিক্ষামন্ত্রী। ইউরোপ জুড়ে চরম তাপপ্রবাহে পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেনে রেড অ্যালার্ট ও স্বাস্থ্য সতর্কতা জারি। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত একটায় কানাডা সুইজারল্যান্ডের এবং কাতার বসনিয়া হার্জেগোভিনার মোকাবেলা করবে।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Act Nation, Act Station. মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?

0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা পাহাড়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4
0: 1 6।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এটাই হবে গোলের লড়াই, আর রিচার্জে হবে জয়ের লড়াই। কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আহারে আহারে
1: আহা তাহারে যাবো কে কইছে রে
2: ধুর আরে লেট মি মু আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: এক নেশন এক স্টেশন